ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে আবারও আপনার জন্যে আড্ডা দিতে। তবে শুধু আজ আড্ডা নয়, কাটছে আমাদের উইকেন্ডের আসর আশায় আশায়। জানেন, একজন শিল্পীর কণ্ঠস্বর কতটা শক্তিশালী হলে একটা গান ছবিতে না থেকেও ইতিহাসে থেকে। সালটা 1975, তিনি পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে কোন গানের জন্য? চ্যান্স হামকো কভি। অবাক করার বিষয়, ছবির চূড়ান্ত সংস্করণে গানটি বাদই পড়ে গিয়েছিল, তবুও সেই সুর, সেই গায়কি, সেই আবেগ কেউ মুছে দিতে পারেনি। এটাই তো কিংবদন্তির ক্ষমতা। পর্দায় থাকুক কিংবা না থাকুক, মানুষের মনে কিন্তু ঠিক জায়গা করে নিয়েছে। আপনার মনের মধ্যে জায়গা করে নিতে আসছে পরপর তিন তিনটে গান, যে গানে প্লেলিস্ট বানানোর সময় আমার কিন্তু বারবার কয়েকটা কথা মনে হচ্ছিল। প্রথমেই এক মধুর সন্ধ্যার হাসি, তারপর চোখে চোখে না বলা কথার আদান প্রদান, আর শেষে দূরে গিয়েও ফিরে আসার এক গভীর প্রতিশ্রুতি। চলুন তাহলে প্রেমের সেই অপূর্ব যাত্রায় একটু হেঁটে আসি।

হ্যাঁ, আমি শুভায়নও ফিরে এলাম আড্ডা জাংশনে। ভাবুন তো, একজন শিল্পী চলার পথে 10,344টিরও বেশি গান, সংখ্যাটা শুনতেই অবিশ্বাস লাগছে, তাই না? আর তাই নিয়েই তিনি আমাদের করেছেন ঋণী। প্রায় 4 দশকেরও বেশি সক্রিয় সঙ্গীত জীবনে, মানে দাঁড়ায় গড়ে প্রতি 30 ঘন্টায় একটি নতুন করে গান রেকর্ড করতে হয়েছে তাকে। আর তখন তো আজকের মতো এআই ছিল না, ছিল না ডিজিটাল কারেকশন, অটো টিউন কিংবা ট্র্যাক সাপোর্টের হেল্প। একটা গান রেকর্ড হওয়ার জন্য লাগতো ঘন্টার পর ঘন্টা রেওয়াজ, অসংখ্য রিহার্সাল, সুরকারের সঙ্গে আলোচনা, গীতিকারের ভাবনা বোঝা, ইমোশনস বোঝা, আর তারপরে কোথাও গিয়ে জন্ম নিত একটি গান। আর সেই দীর্ঘ যাত্রা শুরু 1943 সালে, মাত্র 10 বছর বয়স। মারাঠি ছবি মাজাবালের চালা চালা দাবওয়ালা গানটি রেকর্ড করেছিলেন ছোট্ট আশা। সুরকার ছিলেন দত্তা দাবজেকর। তখন হয়তো কেউই ভাবেননি এই ছোট্ট মেয়েটি একদিন ভারতীয় সঙ্গীত জগতে ইতিহাসে এক চলমান অধ্যায় হয়ে উঠবেন। আর মজার বিষয় হল, জীবনের এত অর্জনের পরেও আশা ভোঁসলে কখনও শুধু সংখ্যার মধ্যে নিজেকে আটকে রাখেননি। প্রতিটি গানকে তিনি নতুন করে বাঁচিয়ে তুলেছেন, বেঁচেছেন আর অনুভব করেছেন। আর তাই হয়তো আজও তাঁর গাওয়া গানগুলো শুনলে মনে হয় এ যেন আমাদেরই গল্প, আমাদেরই না বলা কথা। কত কথাই তো হয়েছিল, কত কথাই তো আমাদের হয়ে থাকে, কত কথা বলার ছিল, আবার কত কথা বলাই হলো না। ঠিক এই প্রশ্নগুলোই আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তো শুনে নিন উত্তরটা, তবে আমার থেকে নয়।

দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের আশায় আশায় ভরা আড্ডা জাংশনের আসর। গত দুটো ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না, কারণ ওই দুটো ঘন্টায় আমি আপনি কার্যত বুঁদ হয়েছিলাম এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু শিল্পী তা নয়, শি হ্যাড বিন, শি ইজ অ্যান্ড শি উইল বি দ্য ভার্সেটাইল জিনিয়াস অফ ইন্ডিয়ান মিউজিক ফর এভার। যিনি শুধু গান গেয়েছেন তা নয়, প্রজন্মের পর প্রজন্ম স্মৃতির পাতায় অংশ হয়ে উঠেছেন, কখনো প্রেমে, কখনো অভিমানে, কখনো দুষ্টুমিতে, কখনো মিমিক্রিতে, কখনো রান্নায়, আবার কখনো নিঃসঙ্গতার মুহূর্তে আশা ভোসলের কণ্ঠ আমাদের সঙ্গ দিয়েছে বার বার। আজকের আড্ডায় তার গান, তার গল্প, তার অফুরন্ত জীবন শক্তির কথা তো বললাম, কিন্তু একজন কিংবদন্তির গল্প কি সত্যিই দু ঘন্টায় শেষ হয়? একদমই না। তাই কথা দিচ্ছি আবারও ফিরব আগামী সপ্তাহে, ঠিক এই সময়ে, এই আসরেই, আড্ডা জাংশনে। বেতারের দুনিয়ার এই আড্ডা ছেড়ে কি থাকতে পারা যায়, আপনিই বলুন। তবে ওই কথাই রইল, আমি শুভায়ন আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি, আসবো আর একদিন, আজ যাই।

যখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টটা বানানো হলো বা হচ্ছিল, তখন কিন্তু একে লিস্টের মধ্যেই রাখা হয়নি। তার কারণ অবভিয়াসলি এটি পৃথিবীর সবথেকে বৃহত্তম আশ্চর্য। মানুষের তৈরি করা এই জিনিসগুলো সত্যি বলতে গেলে কি এতটাই অবিশ্বাস্য যে অনেকে মনে করেন যে এটা মানুষ তৈরি করেনি, এলিয়ানরা এসে তৈরি করে দিয়েছিল। কথা বলছি পিরামিডের। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী দু ঘন্টা আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে এই অদ্ভুত সৃষ্টিকে নিয়ে, এই অদ্ভুত শিল্পকর্মকে নিয়ে, এই জায়গান্টিক স্ট্রাকচারকে নিয়ে যার নাম পিরামিড। তো পিরামিডকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক রহস্য আছে যেগুলো কি না একদম চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: এই পোড়া শহরের ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

পিরামিড যে ঠিক কতটা বড়, একটা অদ্ভুত ব্যাপার কল্পনা করলে বা কম্পেয়ার করলে বোঝা যায়। এই পিরামিড এক সময় মানব সভ্যতার সব থেকে উঁচু স্ট্রাকচার ছিল, মানে এই পিরামিডের হাইট কিন্তু আইফেল টাওয়ারের থেকেও বেশি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানের ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই আমাদের প্রাচীন ইজিপ্ট, প্রাচীন মিশরের কথা মনে পড়ে, আর তখনই মনে হয় যে মিশরের গিজা সেই তিনটে পিরামিড। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র মিশরেই কিন্তু পিরামিডের সংখ্যা 100-এর বেশি। তাহলেই ভাবুন যে পিরামিড ঠিক কতটা ব্যাপ্তি লাভ করেছিল মিশরে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে পিরামিডকে নিয়েই। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এখন পিরামিডকে নিয়ে অনেক রহস্য দানা বেঁধে আছে। তার মধ্যে অন্যতম যে রহস্যটা, সেটা হলো যে পিরামিড তৈরি করা হয়েছিল কি করে। মানে পিরামিডের এক একটা ব্লক এরকমও আছে যাদের ওয়েট 6 টনের বেশি। ভাবতে পারছেন, 6 টনের বেশি। বর্তমান যুগে যে সমস্ত ক্রেন আছে, সেই ক্রেন দিয়েও ওই উচ্চতায় 1.5 টনের বেশি ওজনের পাথর তোলা অসম্ভব। তাহলে আজ থেকে 4,500-5,000 বছর আগে কী করে অত উচ্চতায় এই পাথরগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই নিয়ে কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে, যার উত্তর এখনও পর্যন্ত সম্ভবই হয়নি খোঁজা। সেই জন্য অনেকে বলেন যে পিরামিড মানুষের তৈরি নয়, এলিয়েনরা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর পিরামিডকে নিয়ে জমে আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের এই পিরামিডকে নিয়েই আলোচনাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট.কম।

মিশরের যে পিরামিড, আমরা অনেকেই দূর থেকে দেখে মনে করতে পারি যে এটা একদম সলিড স্ট্রাকচার, কিন্তু তা কিন্তু নয়। মিশরের প্রত্যেকটি পিরামিডের মধ্যে অজস্র সুড়ঙ্গ আছে। আরও একটা ব্যাপার, আমরা অনেকেই জানি যে মিশরের পিরামিড অ্যাকচুয়ালি সমাধি ছিল ফারাওদের, কিন্তু ঘটনা হলো এটাও যে সেই মিশরের পিরামিড থেকে কিন্তু একটাও ফারাওয়ের সমাধি আবিষ্কৃত হয়নি। তাহলে পিরামিড তৈরি করা হয়েছিল কি জন্য, সেই নিয়েও তো অজস্র রহস্য দানা বেঁধে আছে। আবার এটাও একটা ঘটনা যে কিছু বছর আগে মিশরের যে পিরামিডের মধ্যে সুড়ঙ্গগুলো আছে তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে খোঁজ করার চেষ্টা করা হয়েছিল যে সুড়ঙ্গগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে। আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম প্রত্যেকটি ক্যামেরাই অকেজো হয়ে যায়, কোনো ফুটেজ পাওয়া যায়নি। আর তারপর থেকে ইজিপশিয়ান গভর্নমেন্ট এই পিরামিডকে নিয়ে যে এক্সপ্লোরেশন তাতে বাধা দিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আবিষ্কার হয়েছে পিরামিডের ততটুকুই থাকবে আর কি, এর বাইরে আর কেউ কিছু আবিষ্কার করতে পারবে না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পিরামিড এবং পিরামিডকে নিয়ে অজস্র কথা ঘটনা রহস্য আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পিরামিডের ভেতরে কি আছে সেটা আবিষ্কার করা এখন বর্তমান যুগে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেই সরকার অর্থাৎ ইজিপ্টের সরকার সেটা নিষিদ্ধ করে দিয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এর মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, সেটা হচ্ছে যে কয়েক বছর আগে কয়েকজন দুঃসাহসী পর্বতারোহী মিশরের পিরামিডের একদম উপরে টঙে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা রীতিমতন ভিডিও করেন এবং সেগুলো লাইভও করে দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে কিন্তু মিশরের গভর্নমেন্ট আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো মিশরের পিরামিডের ওপরে আপনি উঠতে পারবেন না, এখানে ক্লাইম্ব করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

পিরামিড বললেই কিন্তু মনে হয় যে গিজার সেই তিনটি পিরামিড, যার মধ্যে সব থেকে বড় যে পিরামিডটি সেটি হলো ফারাও খুফুর। অ্যাকচুয়ালি আরও একটা ব্যাপার লক্ষণীয় যে মিশরের গিজার যে সুবিশাল এই তিনটি পিরামিড, সেটা কিন্তু তিনটে তারার সঙ্গে সম্পূর্ণরূপে একভাবে অ্যালাইন করা। তৎকালীন যুগেও কতটা জিওমেট্রি কাজ করেছিল ভাবুন তো। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মিশরের কথা এবং পিরামিডের কথা একদম একাত্মভাবে আমাদের সামনে ফুটে ওঠে, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র পিরামিড কিন্তু মিশরেই অবস্থিত তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে পিরামিডের সংখ্যা বর্তমান। চীনেও অদ্ভুত অদ্ভুত রকমের পিরামিড রয়েছে। এবং আরও একটা অদ্ভুত ইনফরমেশন হচ্ছে, পৃথিবীর সব থেকে যে বড় পিরামিড সেটা কিন্তু খুফুর পিরামিড অর্থাৎ মিশরে নেই, সেই পিরামিড রয়েছে মেক্সিকোয়ে। তবে সেই পিরামিডের স্ট্রাকচারটা কিন্তু মিশরের পিরামিডের থেকে অনেকটাই অন্য রকম। তো এই পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা সময় পিরামিড কিন্তু একদম ডায়মন্ডের মতন চকচক করত। কি করে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই মিশরের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং পিরামিডের যে স্ট্রাকচারটা আমরা দেখি, অর্থাৎ ধাপ কেটে কেটে ওঠা, এটা কিন্তু শুরুর দিকে ছিল না। শুরুর দিকে পিরামিড পুরো একদম চকচকে শ্বেত পাথরে মোড়া ছিল। দূর থেকে দেখলে মনে হতো হীরে, একদম ডায়মন্ডের মতন চকচক করত পিরামিডগুলো। কিন্তু পরবর্তীকালে এক ভয়াবহ ভূমিকম্পে তার বাইরের স্ট্রাকচারটা ক্ষতবিক্ষত হয়ে যায়, আর তারপরে এখন যে আমরা স্ট্রাকচারটা দেখি পিরামিডের, সেটা বাইরে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা কিন্তু ভেতরের স্ট্রাকচার ছিল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা ব্যাপার আমরা ভাবি যে মিশরে যে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সেগুলো মূলত তৈরি হয়েছিল ক্রীতদাসদের দ্বারা, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ভুল। অ্যাকচুয়ালি হিসেব করে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পাওয়াও গিয়েছে যে যারা মিশরে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন তারা কিন্তু রীতিমতন পারিশ্রমিক পেয়েছিলেন, অর্থাৎ দক্ষ কারিগরকে দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। কাজেই এগুলো মোটেও ক্রীতদাসের কাজ নয়। দ্বিতীয়ত আরও একজনের নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার, যিনি কিনা এই পিরামিডগুলো তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন এবং তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ করতেন এবং শ্রদ্ধা করতেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে রয়েছে পিরামিডকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এই পিরামিডকে নিয়েই আরও অনেক কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো

পিরামিড, মিশর এবং অবশ্যই আরও একটি অদ্ভুত মেগা স্ট্রাকচার, সেটি হলো স্ফিঙ্কস। পিরামিডের ঠিক সামনে বসে রয়েছে স্ফিঙ্কস। স্ফিঙ্কস এমন একটি মূর্তি যার মুখটি মানুষের আর বাদবাকি শরীরটি হচ্ছে সিংহের। স্ফিঙ্কস অ্যাকচুয়ালি এক কাল্পনিক চরিত্র, এক মিথোলজিক্যাল ক্যারেক্টার। বিভিন্ন মাইথোলজিতে তার অস্তিত্বের আমরা প্রমাণ পাই। গ্রিক মাইথোলজি থেকে আরম্ভ করে মিশরীয় মাইথোলজি, সব জায়গাতেই স্ফিঙ্কসের অগাধ বিচরণ। তো এই স্ফিঙ্কস অ্যাকচুয়ালি যে বিশাল মূর্তিটি রয়েছে, বলা হয় যে মিশরের যে গ্রেট তিনটি পিরামিড, গিজার তিনটি পিরামিড, সেটি নাকি স্ফিঙ্কস রক্ষা করছে, গার্ড দেওয়ার জন্য সেখানে বসে রয়েছে। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে স্ফিঙ্কস একসময় নাকি যথেষ্ট কালারফুল ছিল। অর্থাৎ স্ফিঙ্কস যখন তৈরি করা হয়েছিল, তাকে রং বেরঙের চিত্রকর্ম হিসেবেই তৈরি করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কালের নিয়মে স্ফিঙ্কসের গায়ের সমস্ত বর্ণ উঠে গিয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে। পিরামিডকে নিয়ে এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে আরও বেশ কিছু কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে পিরামিডের ওপর কিন্তু থ্রেট এসছে, সেটা বর্তমান যুগের আবহ বিকার থেকে আরম্ভ করে বিভিন্ন দুষ্কৃতীদের দৌরাত্ম্য। কিন্তু মিশরের পিরামিডের ওপর সব থেকে বড় থ্রেটটা এনেছিলেন সালাউদ্দিন নামে এক শাসক। সেই সময়ে সালাউদ্দিনের আন্ডারে ছিল মিশর, এবং তিনি ঠিক করেন যে এই মেগা স্ট্রাকচারগুলো তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সেরকম কাজও তিনি শুরু করেছিলেন, কিন্তু মেগা স্ট্রাকচার পিরামিডগুলো এতটাই শক্তিশালী ছিল যে তা সেই মনস্কামনার বিন্দুমাত্র পূর্ণ হয়নি, ভাগ্যিস পূর্ণ হয়নি, না হলে এই অদ্ভুত স্ট্রাকচারগুলো আমরা দেখতে পেতাম না, ভাবতে পারছেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল পিরামিডকে নিয়ে। তো পিরামিডকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক রহস্য আছে যেগুলো কিনা এখনও আনসলভড। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু রহস্য আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম genoesur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ঠিক যেমন অমর সঙ্গী আমি আপনিও এই বেতারের দুনিয়ায় আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। আজকে শুরুতেই একটা প্রশ্ন থাকলো, কোন শিল্পী 20টিরও বেশি ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান গেয়েছেন? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নাম উঠেছে তার। আর 90 পেরিয়েও তার কণ্ঠের প্রাণশক্তি আজও আমাদের মনে বাসা বেঁধে আছে। জানেন কি, মাত্র 16 বছর বয়সে ঘর ছেড়ে নিজের জীবনযুদ্ধ শুরু করেছিলেন যিনি। তখন কেউ ভাবতেই পারেনি এই মেয়েটি একদিন ভারতীয় সঙ্গীতের সবচেয়ে বহুমুখী প্রতিভা কণ্ঠ হয়ে উঠবেন। আরও একটা মজা তথ্য বলি, দম মারো দম, পিয়া তু আতু আজা, চুরালিয়া হে তুমনে জো দিল কো, কিংবা মেরা কুছ সামান, এত ভিন্ন ধরনের গান একই শিল্পী গিয়েছেন বিশ্বাস করাটাই কঠিন। প্রেম, অভিমান, দুষ্টুমি, উচ্ছ্বাস, গজল, পপ, রক, ক্লাসিক্যাল, যেন একই কণ্ঠে হাজারো রং। হ্যাঁ, ঠিক ধরেছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি আশা ভোঁসলে। 8ই সেপ্টেম্বর অমৃতলোকে তার প্রথম জন্মদিন এবারে 2026 সালে, আর তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আগামী 2 ঘন্টা জুড়ে থাকব আমরা আড্ডা জাংশনের পরিবার থেকে। খুঁজে দেখব সেই অনন্ত আশাকে, যিনি প্রমাণ করেছেন বয়স বাড়ে কিন্তু শিল্পীর কণ্ঠস্বর কখনো বুড়ো হয় না। মাসির ডাকে যখন মন ঘর ছেড়েই দিয়েছে তখন তাকে আটকে রাখার সাধ্য কার আছে? আচ্ছা, আপনি না হয় নিজের মনকেই প্রশ্ন করে দেখুন, আপনার মন কি উত্তর দিচ্ছে? আপনার জীবনের রং কোনটা? ভালোবাসার লাল রং, নাকি স্মৃতির নীল, নাকি স্বপ্নের রামধনু? আশা ভোঁসলের গানে কিন্তু সবই উত্তর পেয়ে যাব, সব রঙের খোঁজই পাওয়া যাবে, কারণ তার কণ্ঠে আকাশটাই তো যেন রঙের এক মেলা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: চায় কেমন বাঁধে।
1: জানেন আজকে জন্মদিনের নায়িকা আশা ভোঁসলেকে নিয়ে একটা দারুণ গল্প রয়েছে আপনার জন্য। শোনা যায় সেই গল্পের নায়ক আবার আমাদেরই মহানায়ক উত্তম কুমার। 1966 সালের কাল তুমি আলেয়া ছবিতে শুধু অভিনয়ই করেননি মহানায়ক উত্তম কুমার, সঙ্গীত পরিচালনার ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় একদিন এসে বললেন, দাদা গানগুলো বেশ ভালোই কম্পোজড হয়েছে, যদি লতা মঙ্গেশকরকে নেওয়া যায়, আপনার তো শুটিং আছে মুম্বাইতে ছোটি সি মুলাকাতের জন্যে। কথাটা শুনে মহানায়ক উত্তম কুমার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলেছিলেন, লতাজি অসাধারণ শিল্পী, কিন্তু এই সুরগুলো তার মধ্যে প্রয়োজন কিছুটা মিষ্টি দুষ্টুমি, কিছুটা চপলতা, সেটা আশা ভোঁসলে ছাড়া ঠিক ফুটবে না পুলক। সমস্যা একটাই, তখন আশাজির ব্যস্ততা তুঙ্গে পুলকবাবু প্রস্তাব নিয়ে গেলেন প্রথমে, নাকি উত্তর এসেছিল সময় বের করা খুব কঠিন পুলকবাবু, আই এম ভেরি সরি। কিন্তু যখন শুনলেন ছবির সুরকার স্বয়ং উত্তম কুমার, তখন নাকি আর না করতে পারেননি আশা ভোঁসলে, কারণ তিনিও ছিলেন মহানায়কের একনিষ্ঠ অনুরাগী। আর সেই সিদ্ধান্তেরই ফল বাংলাগানের ভাণ্ডারে জায়গা করে নেওয়া এক অপূর্ব সৃষ্টি, যে গানগুলো আশাজির কণ্ঠ আর মহানায়ক উত্তম কুমারের সুর আজও হাত ধরে ফিরিয়ে নিয়ে যায় আমাদের ফেলে আসা দিনগুলোর উঠোনে। কখনো মনের মানুষ ফিরে আসে ঘরে, আর কখনো সেই মনটাই ভেসে যায় পদ্মপাতার বুকে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা কথা বলুন তো, একজন গায়িকার সাফল্য ঠিক কীভাবে মাপা যায়? গানের সংখ্যা দিয়ে, নাকি পুরস্কার দিয়ে, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে? আশা ভোঁসলের ক্ষেত্রে মনে হয় সব উত্তরই ঠিক। খুব কম মানুষই জানেন যে বাংলা ভাষার সঙ্গে তার সম্পর্ক ছিল সেই তরুণ বয়স থেকে। HMB স্টুডিওতে রেকর্ড করেছিলেন তার প্রথম বাংলা গান, সেই একই বছর প্রকাশিত হয়েছিল তার প্রথম বাংলা পুজোর গানও। তারপর নদী যেমন সাগরের পথ ধরে এগোয়, তেমনই তার কণ্ঠ পৌঁছে গেছিল বাঙালির ঘরে ঘরে। আর তারপর শুরু হয় এক অদ্ভুত যাত্রা। 1948 সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করা সেই মেয়েটি একদম এমন এক জায়গায় পৌঁছে গেছিলেন যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেন বিশ্বের অগণিত অসংখ্য শিল্পী। ভাবুন তো, কয়েক হাজার নয়, কয়েক দশক জুড়ে হাজার হাজার গান রেকর্ড করে তিনি যে জায়গা করে নিয়েছিলেন ইতিহাসের পাতায়, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তো তার নাম উঠেই ছিল। আর গ্র্যামিতে নমিনেটেড হওয়া চারটিখানি কথা নয়, এ শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, এ যেন ভারতীয় ট্যালেন্টের বিশ্বজয়ের গল্প। বিশ্বজয়ের গল্প তো হলো, রয়েছে আরও অনেক গল্প আপনার জন্যে। থাকবো আমি শুভায়ন আড্ডা জাংশনে রেডিও বাংলানেট.com-এ। আরে কোথায় যাচ্ছেন, কোথাও যাবেন, একটু বসুন না, আরও অনেক গান আছে তো। না না, আপনি যতই বলুন না কেন, যেতে দাও আমায় ডেকো না, আমি কিন্তু ডেকেই যাব। আর আমার ডাককে যদি আপনি উপেক্ষা করেও ফেলেন, স্বয়ং আশা ভোঁসলে যদি আপনাকে রিকোয়েস্ট করেন, তখন কি আপনি তার কথা ফেলতে পারবেন? তখন কিন্তু মুখে না হোক মন থেকে বেরিয়েই আসবে, আচ্ছা আরও দূরে চলো যাই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আচ্ছা বলুন তো, একজন মানুষের মধ্যে কতগুলো জীবন লুকিয়ে থাকতে পারে? আশা ভোঁসলেকে দেখলে মনে হয় তিনি একজন শিল্পী, একজন যোদ্ধা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন রন্ধন শিল্পী, আবার একজন চিরতরুণী কিশোরী। সবকটি যেন একসঙ্গে বাস করছে তার ভেতরে। আর একটা কথা জানেন কি, তিনি শুধু সুরের রানী নন। তাহলে তিনি আর কোন বিষয়ে ঠিক সমানভাবে পারদর্শী বলবো? তার আগে শুনে নিই কয়েকটা গান। গানের উপরে ফিরবো আমি শুভায়ন, শুনতে থাকুন আড্ডা জাংশন। ততক্ষণে যদি না আমার আগে উত্তর দিতে চলে আসে আপনার ঠিকানায় কোনো এক আশা পূরণ করা পাখি, যে পাখি বয়স মানে না, সীমান্ত মানে না, শুধু ডানা মেলে উড়ে চলে আর আপনার মন প্রমাদ গুনতে থাকে, সে কি এলো, সে কি এলো, দেখি কখন সে আসে।

সে কি এলো সে কি এলো আর করতে হবে না, আমি শুভায়ন আবারও এসেই গেছি আড্ডা জাংশনে, সঙ্গে নিয়ে সেই গল্পটা যা অর্ধ সমাপ্ত ছিল গানের ওপারে। যদি বলি এমন একজন গায়িকা আছেন যার গান যেমন বিখ্যাত তেমনই বিখ্যাত তার রান্নাও, হ্যাঁ আশা ভোঁসলে তিনি শুধু সুরের রানী ছিলেন না, স্বাদের জগতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। বিশ্বের নানা প্রান্তে রয়েছে তার রেস্তোরাঁ চেইন। লন্ডনে তার রেস্টুরেন্ট চেইন আশাজে আমি যখন ভিজিট করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম কেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রান্নার এত নাম ডাক, স্পেসিফিক্যালি ফিশ কারি, কাবাবস, ডাল। এগুলো শুনতে শুনতে জিভে জল এসে জমে যাচ্ছে আমি জানি, কিন্তু কি করি বলুন তো, রেডিওর এপারে বসে এখনই তো রান্না করে খাওয়াতে পারবো না, তবে তার থেকেও ভালো কিছু করতে পারি। আপনার জন্য থাকছে এমন দুটি গান যেগুলো আপনার মনের টেস্ট বাডসে ছড়িয়ে দেবে মহু আর মাদকতা। আর হ্যাঁ, শুধু গান নয়, গানের ওপারে অপেক্ষা করছে আর একটা মজার রহস্যের উদ্ঘাটন, উন্মোচন। কি সেই রহস্য সেটা জানতে হলে কোথাও যাওয়া চলবে না, সঙ্গে থাকবেন তো? আচ্ছা না, আপনি বরং আমার সঙ্গেই চলুন তাহলে, একসঙ্গে ঘুরে আসি নদিয়ার পথে, গৌণিতাই দর্শন করি, সেখান থেকে মথুরা আর তারপর কালীঘাট, আর তারপর না হয় পা বাড়বো দুজনে একসাথে মহুয়া সুবাসে ভরা কোনো এক জগতে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মালতী বালাবালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?

হাই বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক সময় আমরা দেখি যে অনেক রকমের নেতিবাচকতা কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি। নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তাছাড়া বিষণ্নতা আর মানসিক চাপ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আত্মবিশ্বাসে ভাটাও কিন্তু পড়ে নেতিবাচক ভাবনার জন্য। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গভীরভাবে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু আমরা নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবগুলোকে কমিয়ে আনতে পারবো। সেই কৌশলগুলির ব্যাপারে কিন্তু আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বিভিন্ন অস্থির সময় নিজেকে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশ কিন্তু আমরা মনোযোগের চর্চা করতে পারি। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, বিষয় বা দৃশ্য কল্পনা করে এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে একটু হলেও মানে চেঞ্জ করতে পারি। সবসময় যে মেডিটেশন বা ধ্যানই করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের, বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
6: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতসজাতপতিরেক,
5: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টির অস্তিত্বই শেষ হয়ে গেল, এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া হয়। আমাদের জীবনে চলমান সমস্যা, মন খারাপ, রাগ, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে, তখন তা জোর করে দূরে না সরিয়ে রেখে, ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধূপে টেকার মতন কি না সেটা কিন্তু আমাদের নিজেই বিচার করতে হবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শতশিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা ক্ষেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল, মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষ কিন্তু একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারে। যখনই কোনো নেতিবাচক বিষয়ের কপালে দুশ্চিন্তার রেখা আনবে, তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে কিন্তু মানুষ ভাবতে পারে। অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে, তখন সেটির ভালো দিকও কিন্তু আছে কি না সেটা নিয়ে ভাবা শুরু করা খুবই জরুরি। ইংরেজিতে যাকে বলে সিলভার লাইনিং, সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই দরকার। মানে হতাশার কারণ খুঁজে বের করাটা যেমন দরকার, তেমনই কিন্তু রূপালী আশার রেখা, সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা মানুষের জন্য খুবই দরকার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে সরিয়ে রাখে। সেজন্য মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনার। অন্য কারো নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না মনে হয়, বা প্রশংসায় নিজের যোগ্যতা নিয়ে মনের মধ্যে যেন অহংকার না আসে, এই কারণে নিজেই নিজেকে এবং অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকেও ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা কিন্তু সম্ভব। এতে করে নেতিবাচক চিন্তা কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখা যায়।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মার অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনায় মুক্তি ও আবেগ দুটোরই কিন্তু আধিপত্য থাকা খুবই জরুরি। তবে আবেগ প্রায় সময় কিন্তু আমাদের এতটাই কাবু করে ফেলে যে মানসিকভাবে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি। নিজেকে শক্তির যোগান নিজেকেই কিন্তু আমাদের দিতে হবে, আর এই শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি। কথায় আছে না, যুক্তিতেই কিন্তু মুক্তি। সম্পূর্ণ যুক্তি না মিললেও কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে আমরা কিন্তু নেতিবাচক চিন্তার কারাগার থেকে নিজেদেরকে বুঝতে চেষ্টা করব, আর সেখানে আমাদের নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে মুক্ত হতে সাহায্য করবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বৃষ্টি পড়ে টাপর টুপুর, দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোফে লোফে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দূর।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের জীবনে বারংবার নেতিবাচক চিন্তা আসতেই পারে, কিন্তু যখনই নেতিবাচক চিন্তা আসছে বা যখনই এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে আমরা নিজেদেরকে খারাপ হিসেবে দেখছি, তখন কিন্তু নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় আসলেই সেটি পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু ভাবতে হবে কেমন কেন এই জিনিসটা হলো, কিভাবে হলো, এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে কি না, এবং কোন ধরনের আচরণে এই বিষয়টি পুরোপুরি বিগড়ে যেতে পারে সেটা খতিয়ে দেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের চিন্তা ভাবনা আবেগ ও আচরণ সবই কিন্তু নিজেদের মধ্যে সংযুক্ত, তাই আমরা কেমন বোধ করি, কোন ধরনের আচরণ করি তার উপরেও কিন্তু আমাদের চিন্তা প্রভাব রাখে। তাই সময় সময় বাজে ভাবনা আমাদের মনে আসলেও আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিদিনের জীবনযাত্রায় যেন তার প্রভাব খুব বেশি না পড়ে। চর্চার মাধ্যমে যে কোনো অভ্যাস গড়ে তোলাও যায়, আবার বদ অভ্যাসকে বাদও দেওয়া যায়। প্রতিদিন ধোঁয়াশার মধ্যে মস্তিষ্ক জমাট বাড়তে থাকে, আর এই জমাটের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তাগুলো একটা নিয়মিতভাবে চলে আসতে থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নেতিবাচক চিন্তাগুলোকে কাটানোর চেষ্টা করতে পারি, যাতে আমরা আমাদের জীবনে সুস্থ এবং সুন্দরভাবে মানসিকভাবে থাকতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের প্রত্যেকের জীবনে প্রথম রোল মডেল কে হয় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাবা। বটগাছের মতো পরিবারকে আগলে রাখেন একজন বাবা, যার ছাওয়ায় নিরাপদ অনুভব করেন সন্তানেরা। আর শুধু আগলে রাখা নয়, এই ইঁদুর দৌড়ের যুগে কিভাবে লড়াই করে এগিয়ে যেতে হয় সেই শিক্ষাও তিনি দেন। তাই তো এই জীবনযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা বাবা। ভারত সম্রাট অশোকের ইচ্ছা ছিল সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারিত হবে। তা বাবার সেই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য মহেন্দ্র আর সঙ্ঘমিত্রা ছুটে গেল সুদূর শ্রীলঙ্কায়। এবং শেষ বয়সে ভারত সম্রাট অশোক নিশ্চয়ই মনে মনে খুব খুশি হয়েছিলেন তার স্বপ্ন সফল হতে দেখে। শুরু করছি আমার আজকের এই এপিসোডটা। ভীষণ এক রোদ জ্বলা দুপুর, আর তার মধ্যেই আকাশে হুঠাট বিরসিক মেঘের আনাগোনা। সেই জন্যই হয়তো মুখ ভার আকাশের। মেঘের ছায়ায় দুপাশের সবুজে ছাওয়া পাহাড় বারবার তার রং পরিবর্তন করছে, কখনো কালচে, আবার কখনো বা উজ্জ্বল সবুজ হয়ে জ্বলে উঠছে রোদের আলোয়। উত্তর দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীর মাঝখানে একটা উপত্যকা। এখানে রাস্তা আর পাহাড়ের মাঝখানে দূরত্ব খুবই কম। রাস্তার দুপাশে ছোট ছোট শহর, সেগুলো পাহাড়ের গায়ে উপরের দিকে উঠে গেছে। আমরা এসে গেছি শ্রীলঙ্কার ক্যান্টিতে। এখানে ভর দুপুরে যান চলাচল খুব কম, গোটা শহরে কোথাও যানজট নেই। পিচ ঢালা মসৃণ পথে উত্তর থেকে দক্ষিণে ছুটেছে আমাদের ট্যুরিস্ট বাস। বাসের ভেতরে এসি চলছে, তাই বাইরের গরমটা বুঝতে পারছি না। জানলার কাছের ওপাশে রয়েছে রূপসী শ্রীলঙ্কা। আমি কান খাড়া করে শুনছি ট্যুর গাইড তিলক রত্নের কথা। সেই সকালে ডাম্বুলা শহরের হোটেল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। তারপর সিগিরিয়া রকটা দেখিয়ে আমাদের নিয়ে এই বাস ছুটছে তো ছুটছেই। শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত থেকে ছুটতে ছুটতে দুপুর নাগাদ মাতালে জেলাও পেছনে পড়ে গেল এক সময়। কুডুগালা পার হওয়ার পর আমাদের সঙ্গী হল মহাবেলি রিভারের থেকে বেরিয়ে আসা পিনগাঁওয়ে খাল। পরন্ত বিকালে আমাদের বাস সেই জায়গায় পৌঁছালো যেখানে পিনগাঁওয়ে খাল মিশেছে মহাবেলি গঙ্গার সঙ্গে। 335 কিলোমিটার দীর্ঘ মহাবেলি শ্রীলঙ্কার প্রধান নদী। এর জন্ম দক্ষিণে, এই মধ্যপ্রদেশেরই উচ্চভূমিতে নুয়ারা এলিয়ার হটন ন্যাশনাল পার্কে। আর এই নদী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে ত্রিনকোমালে বেঁধে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর সেখানেই পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বন্দর তৈরি করেছে এই নদীটা। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি আপনাদের ভ্রমণসঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি শ্রীলঙ্কার এক দুর্দান্ত শহরে, নাম তার ক্যান্ডি। আর এই শহরটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই শহরের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনবো সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণসঙ্গী,

আমাদের গাইড তিলক রত্নের কথায় জানতে পারলাম যে এই নদীর অববাহিকার আয়তন 10,448 বর্গ কিলোমিটার, যা গোটা শ্রীলঙ্কার মোট আয়তনের 5 ভাগের 1 ভাগ। শ্রীলঙ্কার পাওয়ার সোর্স মূলত জলবিদ্যুৎ, যার 40% যোগান দেয় মহাবেলিতে গড়ে তোলা গোটা ছয়েক প্রকল্প। যাত্রাপথে বারবার দিক পরিবর্তন করছে মহাবেলি গঙ্গা। এই যেমন এখানে দেখছি অনেকটা ভি আকৃতির মতন মোড় নিয়েছে, মানে দক্ষিণ পশ্চিম থেকে এসে পূর্ব দিকে একটু ঘুরে ফের দক্ষিণ পূর্ব দিকে এগিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে একটা ভি আকৃতির উপদ্বীপ। এই উপদ্বীপটাই হলো ক্যান্ডি শহর। শহরের দক্ষিণ দিকটাকে ভিত্তিভূমি ধরলে উত্তর প্রান্তটা কিন্তু নিশ্চয়ই তার চূড়া। পাহাড়ি এই শহরটাকে তাই আকৃতিতেও একটা পাহাড়ের মতোই মনে হয়। মহাবেলির পাশাপাশি খানিক এগিয়ে উত্তর সীমানার চূড়ার পাশ দিয়েই ক্যান্ডি শহরে প্রবেশ করলো ট্যুরিস্ট বাসটা। ক্যান্ডির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে। এই শহর কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগর। শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী এই ক্যান্ডি। প্রায় 30 বর্গ কিলোমিটার আয়তনের শহরে জনসংখ্যা বড়জোর লাখ দেড়েক। এখানকার অধিবাসীদের অধিকাংশই সিংহলি, তবে তামিল ও কিছু মুর গোষ্ঠীর বসবাসও আছে এখানে। এই ক্যান্ডি নামটা চালু আছে ঔপনিবেশিক সময় থেকে। তার আগে এখানে ছিল নানা নাম, আর তার সাথে জুড়ে থাকত নানান কিংবদন্তি সব গল্প। কলম্বো থেকে এই স্থানের দূরত্ব 116 কিলোমিটার। উপকূলীয় অঞ্চলের তুলনায় ক্যান্ডি শহর কিন্তু তুলনামূলক আর্দ্র ও শীতল। আবহাওয়া অনেকটা আমাদের ওই চেন্নাইয়ের মতন। বছরের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া এখানে থাকে। বেশ পরিচ্ছন্ন ছিমছাম শহর, তবে আধুনিক হাইরাইজ বা বহুতল খুব একটা দেখলাম না। রাস্তার দুপাশের অধিকাংশ বাড়ি ঐতিহ্যের আবহ বয়ে চলেছে। শেষ বিকালে আমাদের ট্যুরিস্ট বাস থামল দ্য সেক্রেট টেম্পল অফ টুথের সামনে। চৌহদ্দির ভেতরে নানা প্রজাতির গাছ, ফুলের ঝোপ, ভাস্কর্য, পিলারের উপরে দণ্ডমান একটা ভাস্কর্যের উঁচু করা হাতে একটা পাখি বসা, চারিদিক চুপচাপ নিস্তব্ধ। শেষ বিকালের আলোয় ওই পাখিটাকে ভাস্কর্য বলেই ভুল হয়েছিল আমার। সেই ভুল ভাঙাতেই যেন উড়াল দিল পাখিটা। ওই তো সামনেই দেখা যাচ্ছে সেই পবিত্র দাঁতের মন্দির, তার উপরে অনেক পাখি আয়েশি উড়াউড়ি। এতক্ষণ দলছুট হয়ে থাকা এই পাখিটাও গিয়ে যোগ দিল তাদের দলে। একটু পরে তাকে আর আলাদা করে চেনা গেল না। ওপরে পাখির ঝাঁক, নিচে অনিন্দ্য সুন্দর একটা মন্দির, সোনালি ছাদ, খাঁচকাটা সাদাটে দেওয়াল, ঐতিহ্যের ছোঁয়া প্রতিটা পরতে। চুনা পাথর, মার্বেল, কাঠ, হাতির দাঁতের তৈরি অনন্য এক আর্কিটেকচার। সামনের ও পাশের চত্বর জুড়ে অগণিত মানুষের যাওয়া আসা, কিন্তু কোথাও জটলা নেই, সেই হট্টগোল নেই। সামনের চত্বর থেকে একটু ঘুরে ডানে এগোলে মূল মন্দিরে প্রবেশের ফটক। পবিত্র মনে লাইনে দিয়ে মন্দিরে ঢুকছে ভক্তরা। একটা অন্যরকম ধূপের গন্ধ এবং অনুভূতি গোটা এলাকাটা জুড়ে ছড়িয়ে আছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দ্য সেক্রেট টেম্পল অফ টুথের ভেতরে রয়েছে অনেকগুলো মন্দির আর ঘর, এক একটা এক এক নির্মাণ শৈলীতে গড়া, কত রং কত নকশা, প্রতিটিরই আলাদা আলাদা তাৎপর্য। পাথরের স্তম্ভে সুন্দর সব নকশা, গর্ভগৃহের সামনে সারি করে রাখা অতিকায় সব হাতির দাঁতগুলো যেন শ্রদ্ধায় নত, ছাদে ঝুলন্ত ঝাড়বাতি, নকশি ঝালর, কোথাও কাঠের কোথাও বা পাথরের সিঁড়ি, কোথাও বা আবার সিঁড়িতে দারুণ সব ভাস্কর্য করা। দোতলার গর্ভগৃহের সামনে দেখলাম প্রার্থনায় রত অগণিত ভক্ত, লাল নীল পদ্মকলি সহ নৈবেদ্য হাতে নিয়ে মানুষের আসা যাওয়ার মিছিলটা চলছে তো চলছেই। মন্দিরের ওপাশে চত্বরে সারি সারি প্রদীপ রাখা, ক্যামেরার চোখে আলোর ওই ছবি তুলব বলে ক্যামেরা নিয়ে সেদিকে ছুটতে লাগলাম। এই মন্দির শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধের একটি দাঁত এখানে রাখা আছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেই কক্ষটি ভক্ত ও দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হয় বার্ষিক প্রার্থনা উৎসবের সময় জুলাই মাসে। দাঁতটিকে তখন রাখা হয় স্তূপ আকৃতির একটা সোনার পাত্রে। ক্যান্ডি শহর জুড়ে তখন বার্ষিক শোভাযাত্রার আড়ম্বর, গোটা শ্রীলঙ্কা তো বটেই, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তখন তাদের এই মহাতীর্থের কাছে ছুটে আসতে চান। দ্বীপ দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় শোভাযাত্রা হয় তখন, আর এই শোভাযাত্রার জন্যেই ক্যান্ডি শহরকে বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। বারবার সংস্কার হওয়ার পরও অপার সৌন্দর্য ধারণ করা এই মন্দিরকে 1988 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দিয়েছে ইউনেস্কো। এই টুথ অফ টেম্পল মন্দির মূলত ক্যান্ডিয়ান রাজ্যের রয়্যাল প্যালেস কমপ্লেক্সের অংশ, এর খুব কাছেই ছিল রাজার বসবাস। মন্দিরের সেবায় স্বয়ং নিয়োজিত থাকতেন তিনি। মন্দিরের বাদ্য বাজনার সুরে মিশে থাকত নানা ভাব ও ভাষার আবহ, সেই বাজনার বিশেষ সুর শুনেই রাজা বুঝতেন কখন মন্দিরে আসতে হবে তাকে। কি অদ্ভুত সুন্দর না? হ্যাঁ, শোনাবো এরকম আরো অনেক কথা, আর ঘুরে দেখাবো শহরটাকে। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা এখন আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের পৃথিবী বিখ্যাত টুথ অফ টেম্পল মন্দিরের ভিতর। বর্তমান মন্দিরের খানিক উত্তরে রাজার মূল প্রাসাদের অস্তিত্ব এখানে এখনও বর্তমান। তার কিছু অংশে বানানো হয়েছে মিউজিয়াম বা জাদুঘর, আর উত্তরে উদ্যাবাত্তা কেলে স্যাংচুয়ারি। শহরের ভেতর এমন অভয়ারণ্য খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মন্দিরের পূর্ব দিকে রয়েছে অপরূপ সুন্দর ক্যান্ডি লেক, জল ছুঁয়ে অনবরত উড়ছে পাখির ঝাঁক। ভর সন্ধ্যেতেও দেখছি ওদের ঘরে ফেরার নাম নেই। আর লেকের পাড় জুড়ে সমবেত দর্শনার্থীরা বিমুগ্ধ বিস্ময়ে দেখছে পাখিদের সেই সব ওড়াউড়ি। এখানে অনেকেই দেখলাম স্থানীয় বাজার থেকে এখানকার নাম করা লাল কলা কিনেছেন। সাধারণ কলা যদি 10 টাকা হয়, এই কলা বিক্রি হয় প্রতি পিস 40 টাকায়। যৌবন ধরে রাখতে নাকি ভালো কাজ করে এই কলা। শ্রীলঙ্কায় আসার পর থেকে এই নিয়ে হাসি মশকরা চলছে আমাদের মধ্যে। এমন শক্তিবর্ধক থাকতে গোটা শ্রীলঙ্কার জনসংখ্যা এক আমাদের কলকাতা শহরের জনসংখ্যাকে ছাড়াতে পারছে না কেন, এই নিয়ে ঠাট্টা তামাশা হলো অনেক। আর এক প্রস্থ হাসির রোল ছড়িয়ে পড়ল আমাদের সবার ভেতর। এরপর লেকের পার ঘুরে ছুটল আমাদের ট্যুরিস্ট বাস। ডিনার হলো পাহাড়ের ওপরেই ছোট্ট একটা টিলার মাথায়, হাইডাউট লাউঞ্জ নামের এক সুন্দর রেস্তোরাঁয়। লাইভ মিউজিক, তার আবহে খোলা জায়গায় নানা পদের খাবারের বুফের আয়োজন। এক কোণায় শ্রীলঙ্কার স্পেশাল খাবার কত্তু রুটি তৈরি হচ্ছে, তপ্ত তাওয়ার উপর রুটি ডিমভাজি, আর নানা পদের সবজি দিচ্ছেন শেফ। দুই হাতে দুই ছুরি দিয়ে অসম্ভব দক্ষতায় অনায়াসে সেগুলো কেটে চলেছেন তিনি। সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার কিন্তু বেশ খিদে বাড়তে থাকলো। আমার এই ক্যান্ডি সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: চারিদিক বেশ অন্ধকার হয়ে এসেছে। ডিনার শেষে ফের পথে চলতে শুরু করলো আমাদের ট্যুরিস্ট বাস। এবার দক্ষিণ পূর্ব দিক দিয়ে মহাবেলি গঙ্গা পার হয়ে আমাদের বাস গিয়ে থামলো আরও একটা বদ্বীপ, আর সেটা একটা পাহাড়ের কোলে। জুলাই থেকে বর্ষা শুরু হয় ক্যান্ডিতে, এখন মার্চের শেষ প্রায়। সন্ধ্যার পর থেকে ক্যান্ডির আকাশ তবুও যেন মেঘলা। হোটেলে পৌঁছানোর খানিক পরেই ঝিরঝির বৃষ্টি শুরু হলো। বাতাসের বেয়ারাপনা নেই, ভীষণ বাধ্য সে আজ, তাই হোটেলের চারতলার বারান্দায় বসে সুন্দর বৃষ্টি উপভোগ করলাম কিছুক্ষণ। পাহাড়ের কোলে কয়েকটা পাশাপাশি বাড়ি নিয়ে আমাদের এই পাঁচতারা হোটেল। প্রতিটা বাড়ির ছাদগুলো ওয়াকওয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত। পুরো কম্পাউন্ডটাই খুব সুন্দর এবং প্রকৃতিবান্ধব। পাহাড় না কেটে ঢালের উচ্চতার সঙ্গে সমন্বয় করে বাড়িগুলো বানানো, তাই ওপরের ঢালে একটা অংশের দোতলা হলে তার নিচের ঢালে আর একটা অংশের চারতলা ভবন। কি অভূতপূর্ব সমন্বয়! সামনে রিসেপশন ভবনের ওপাশে আরও উঁচু পাহাড়ি ঢালে সারি সারি আলো, ঢাল জুড়ে শহরের বিভিন্ন বাড়ি, আর সেই আলোকমালার পেছনে রাতের আধার মেখে কালচে হয়ে আছে পাহাড়টা। মাঝরাত অবধি একটা জম্পেশ আড্ডার পর এক গভীর ঘুম দিলাম আমরা। কাক ডাকা ভোরে বিছানা ছাড়তেই সঙ্গী স্নিগ্ধ প্রকৃতি। আগে থেকেই ঠিক ছিল, তাই গাইডকে নিয়ে আমি আবার চললাম সেই টুটপ টেম্পল মন্দিরে ভোরবেলার আরতি দেখতে। রাস্তায় দেখলাম রাতের বৃষ্টি ধোয়া গাছের পাতাগুলো সকালের আলোয় যেন হাসছে। ভেজা বুনো পথে মর্নিং ওয়াকে বেরিয়েছেন অনেকেই, নিচে সুইমিং পুলে ইউরোপীয়দের ভিড়। ইউক্রেনের সাথে যুদ্ধ চললেও রাশিয়ান ট্যুরিস্টদের ঢল কিন্তু এই জায়গায় ভরপুর। আর আমি যেখানেই গিয়েছি সেখানে দেখেছি বাঙালিদের মতন রাশিয়ানরাও ভীষণ ঘুরতে ভালোবাসেন। আর একটা জিনিস, সেটা হলো বেড়াতে এসে ওরা কিন্তু আয়েশ করতে জানে। মন্দিরে ভোরবেলায় এই অপার্থিব সুন্দর আরতি দেখতে দেখতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে কথা শোনাবো পরে, আবার কখনো সুযোগ পেলে। এখন হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে হবে সবার আগে। ব্রেকফাস্টের পরে আমাদের ফের যাত্রা শুরু হলো। একটু পর ফের মহাবেলি পার হয়ে ক্যান্ডি শহরে পৌঁছলাম আমরা। পূর্ব দিকে গেলে এই রাস্তাতেই পাল্লা গেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এবারে জার্নি তার বিপরীতে, মানে পূর্ব থেকে পশ্চিমে। আড়াআড়িভাবে শহরটা পার হয়ে পশ্চিম প্রান্তে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ক্যান্ডিকে বের দেওয়ার আগে দক্ষিণ থেকে এসে এখানে একটা ইউ আকৃতির শেপ নিয়েছে মহাবেলি। তারপর এই নদী উত্তরে ছুটেছে ক্যান্ডি শহরকে ডান দিকে রেখে। শ্রীলঙ্কা সফরটা আমার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। অসাধারণ এই প্যাকেজটা বুক করতে হলে দেরি না করে এক্ষুনি একটা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। হঠাৎ লাফিয়ে ওঠে ফুটুফুটে ফসে।

0: हाथ जाए जुटे रोजगार।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
3: বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে তেপান্তরের মাঠ পালাচ্ছে, হুগলি সেতু ধরে বোন পালাচ্ছে, গা পালাচ্ছে, দেশ পালাচ্ছে দেশে, নিরুদ্দেশ সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে।

সুখ পালাচ্ছে, দুঃখ পালাচ্ছে, কে কার কাছে এসে ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে ছায়া ছবির দেশে। মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে, এখন বেগনি বেলা, কু ঝিকঝিক পালাচ্ছে ছেলেবেলায়।

আমরা এখন এসেছি ক্যান্ডির পেরাডোনিয়া গার্ডেনে। পশ্চিম, উত্তর ও পূর্ব দিক দিয়ে মহাবেলী নদী ঘিরে রেখেছে এই পেরাডোনিয়া গার্ডেনকে। দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়েই মূল বাগানে ঢুকতে হয়। এই পেরাডোনিয়া তাবৎ এশিয়ার মধ্যে অন্যতম সেরা বটানিক্যাল গার্ডেন হিসেবে বিবেচিত। দুর্দান্ত সুন্দর এই বাগানের গোড়াপত্তন কিন্তু প্রায় 650 বছর আগে, 1371 খ্রিস্টাব্দে। গার্ডেনের আর্কাইভে এর ইতিহাস লেখা আছে। তাতে দেখা যাচ্ছে 1371 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় বিক্রমাবাহু, আর তিনি তার রাজসভা স্থাপন করেন মহাবেলী নদীর তীরে। মূলত তার ইচ্ছাতেই রাজসভার কাছে শুরু হয় এক অপূর্ব বাগানের শুভযাত্রা। তবে কোনো এক রানীর জন্য এই বাগানের জন্ম বলে অনেক ঐতিহাসিক মনে করেন। 1747 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে আসীন হন রাজা কীর্তিশ্রী রাজসিংহে, আর সেই সময় এটি রাজবাগানের মর্যাদা পায়। 1789 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রজদী রাজা সিংহে এখানে বসবাস করেন, আর তার আগে রাজা বিমলা ধর্মসূরিয়া এখানে যে বিহার ও স্তূপ নির্মাণ করেছিলেন সেগুলো সংস্কার করেন রাজা রজধী। ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ আর আগ্রাসনের শিকার হয় এই পেরাডোনিয়া গার্ডেন। মহাবেলী নদীর উত্তর তীরে গণরূপাতে রাজা দ্বিতীয় রাজসিংহের সঙ্গে পর্তুগিজদের এক ঐতিহাসিক যুদ্ধ হয়। তারও পরে ইংরেজরা ক্যান্ডি দখল করলে অনেক কিছুর সঙ্গে ধ্বংস করা হয় পেরাডোনিয়ার বিহার ও স্তূপকে। নানা সময়ে এই বাগানের স্থানান্তর ঘটেছে কয়েক দফা। অনেক অস্থির সময় পাড়িয়ে দিয়ে পেরাডোনিয়া আবার ফিরেছে তার ভিত্তিভূমিতে। 1821 খ্রিস্টাব্দে আলেকজান্ডার মুন এই গার্ডেন পুনর্গঠন করেন। সেই বাগান এখন আরও অনেক বেশি বিস্তৃত। এখানে এখন অনেক প্রজাতির গাছ আর ফুলের সমাগম এখানে এখন অনেক প্রজাতির গাছ আর ফুলের

দেখব আমরা এরকমই আরও অনেক অনেক কিছু। তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পেরাডিনিয়া গার্ডেনের মূল গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বিপুল বিস্ময় থামতে হয় ডাবল কোকোনাট গাছটার নিচে। একগুচ্ছ গাছে ঝুলে আছে সিসিলির অতিকায় ডাব। ডাবল কোকোনাট বলতে যদি কেউ শ্রীলঙ্কার জনপ্রিয় কিং কোকোনাটের দুই গুণ বুঝে থাকেন তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। এই ফল সাধারণ ডাবের চেয়ে কয়েক গুণ বড়। এই একটা নারকেল পরিপক্ক হতে সময় লাগে অলমোস্ট 5 ইয়ার্স। দামও তাই আকাশ ছোঁয়া। পৃথিবীর সমস্ত গাছের মধ্যে বৃহত্তম বীজ উৎপাদনের ক্ষমতা এই প্রজাতির নারকেল গাছেরই শুধু আছে। ডাবল কোকোনাটের সঙ্গ ছেড়ে বায়ের পথ ধরে আরও এগোতেই একটা লেক। ভালো করে দেখলে বোঝা যাবে লেকটা পুরোটাই শ্রীলঙ্কার মানচিত্রের আদলে গড়া। মনে হবে যেন গোটা শ্রীলঙ্কার দ্বীপটাকেই শুইয়ে রাখা হয়েছে এখানে। কেবল সাগর ঘেরা দ্বীপের বদলে স্থল বেষ্টিত জলের দ্বীপ। লেকের প্রান্ত জুড়ে অনেক ওয়াটার লিলি। আর এখানেই দেখলাম এখানকার অন্যতম আকর্ষণ নীল নদ অববাহিকা থেকে নিয়ে আসা প্যাপিরাস। কাগজের মণ্ড তৈরির জন্য যার খ্যাতি জন্ম থেকেই শুনে আসছি। আর একটা অন্যতম দর্শনীয় উদ্ভিদ হল পানিকলা। লেক জুড়ে ছড়িয়ে আছে নানা প্রজাতির ওয়াটার লিলি। লেকের অদূরে নানা প্রজাতির বাঁশঝার। বার্মা থেকে আনা পৃথিবীর দীর্ঘতম বাঁশও রয়েছে এখানে। সেগুলো প্রায় 40 মিটার উঁচু, 20 থেকে 25 সেন্টিমিটার তার বের। এইখানে কচি বাঁশগুলো দিনে প্রায় 30 সেন্টিমিটার করে বাড়ে, যেন দ্রুত বড় হতে হতে আকাশ ছুঁতে চায়। এছাড়াও আছে হলুদ বাঁশ, পালক পাতা বাঁশ, কাঁটা বাঁশ, মোট 7 প্রজাতির বাঁশ আছে এখানে। আকাশ ছোঁয়া ডগাগুলো বাতাসে দুলে যেন অভিবাদন জানাচ্ছে দর্শনার্থীদের। সামনে অতি সুন্দর একটা পাম বন পেরিয়ে ডানে রয়েছে একটা উন্মুক্ত চত্বর। 2 একর জুড়ে সবুজ ঘাসের গালিচা, এর নাম গ্রেট লন। মাঝখানে জীবন্ত ছাতার মতো ছায়া ছড়িয়ে রয়েছে জাভার ডুমুর গাছ। গ্রেট লন ছাড়াতেই দেখলাম একটা বিশাল বড় গাছ। অসংখ্য শাখা প্রশাখায় অদ্ভুত সুন্দর নকশা গড়ে রেখেছে সে। একটা ডাল নেমে এসে বসার আসন বানিয়ে রেখেছে যেন। সেখানে বসে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করার জন্য ভিড় জমেছে অনেক মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে আছেন ছবি তোলার সুযোগের অপেক্ষায়। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই অপূর্ব ক্যান্ডি শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আমরা এখন ঘুরছি পেরাডেনিয়া গার্ডেনে। সামনে দেখি আরও একটা পাম এভিনিউ। শ্রীলঙ্কার পাম গাছগুলো বেশ সরু এবং লম্বা হয়, প্রায় 21 মিটার উঁচু হয় এই এক একটা পাম গাছ। এই বাগানে এই রকম পাম এভিনিউ আছে 3-3খানা। অনেক ফুল গাছের মধ্যে রয়েছে 20 হেক্টর জুড়ে 8000 অ্যারবোরিটাম। ফুল বাগানের পাশেই রয়েছে অনেক প্রজাতির ফার্নের গাছ, আর আছে নানান রকমের ক্যাকটাসের গাছ। মশলা বাগানে রয়েছে মরিচ এবং দারুচিনির অনেক গাছের প্রদর্শনী। রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবার্গ শ্রীলঙ্কা সফরে আসেন 1981 সালে। সেই বছর 24শে অক্টোবর তারা একটা অশোক গাছ রোপণ করেছিলেন এখানে। একই বছরের 5th অফ মার্চ জাপানের ক্রাউন প্রিন্স আকিহিতো ও ক্রাউন প্রিন্সেস মিকিহিতো রোপণ করেছিলেন ইয়েলো ট্রাম্পেট নামে দুটো ট্রি, দুটো গাছই পাশাপাশি। বয়সে কয়েক মাস বড় ট্রাম্পেট ট্রিটা শাখা বাড়িয়ে যেন আগলে রেখেছে ওই অশোক গাছটাকে, শ্রীলঙ্কায় যার পরিচিতি দুঃখহীন বৃক্ষ নামে। গাছের ঘন পাতার ফাঁকে লালচে ফুলের উকি। অদূরেই অর্কিড হাউসে রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্কিড। বেরোনোর মুখে বিক্রয় কেন্দ্রে হস্তশিল্পে রকমারি পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এরই মধ্যে দিনের অর্ধেকটা কেটে গেছে। ফের যাত্রা শুরু হতে না হতেই আরও একবার থামতে হলো মহাবেলির পাড়ে। গাছপালার ফাঁকে কুলকুলিয়ে বইছে মহাবেলি। এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, এই এক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো ক্যান্ডির আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা বাসে করে ক্যান্ডি এসেছি, কিন্তু চাইলে কলম্বো থেকে ট্রেনে করে আসা যায় ক্যান্ডিতে। খুব বেশি সময় লাগে না, এই ধরুন ঘন্টা তিনেক লাগবে ট্রেন পথে। আর এই পথে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আর ওই ট্রেনে একটা ভিস্তাদোম কোচ রয়েছে, যেটায় বসে এই অপরূপ যাত্রাপথের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। একসময় এই ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার রাজধানী। থাকার ভালো হোটেলগুলো সবই আছে এই সান্নানকারা মাউতওয়ায়, বাংলায় এর মানে সোনার লঙ্কা। তাহলে এখানেই কি ছিল সেই রাবণের সোনার লঙ্কা? ঐতিহাসিকদের মতে রাবণের প্রাসাদটা অনুরাধাপুরের কাছে সিগিরিয়াতে অবস্থিত ছিল। আবার রামায়ণে স্পষ্টভাবে লেখা আছে যে রাবণের লঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে 100 যোজন মানে প্রায় 1213 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কিছু পণ্ডিত এই গ্রন্থের বিষয়বস্তুকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে লঙ্কা, যেখানে ভারতের প্রায় মেরিডিয়ান বিষুব রেখা অতিক্রম করে, সেখানেই অবস্থিত ছিল। তার মানে সেই দ্বীপটা বর্তমান শ্রীলঙ্কা দেশ থেকে 170 কিলোমিটার বা 100 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাল্মীকির রামায়ণের সমস্ত বিদ্যমান সংস্করণগুলোতে লেখা আছে যে পশ্চিম ভারত মহাসাগরে রাবণের লঙ্কা অবস্থিত ছিল, যে অঞ্চলটা ভারত মহাসাগরের জলে ডুবে গেছে বহু বছর আগে। জলের নিচে ডুবে যাওয়া পর্বতমালা এবং মালভূমির মধ্যেই হয়তো আজও রয়ে গেছে সেই সোনায় তৈরি শহর অশোকবন আর সেই ছোটবেলার রামায়ণের স্মৃতি। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 250 বছর আগে ভারতবর্ষের সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র বা মহিন্দাকে পাঠিয়েছিলেন এই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। আর সেই থেকেই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এরপর মহেন্দ্র তার বোন সঙ্গমিত্রাকে ডেকে পাঠালেন, যিনি বোধিবৃক্ষের একটা ডাল নিয়ে এসেছিলেন সেই বিহারের বোধগয়া থেকে, যে গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। শ্রীলঙ্কার অনুরাধাপুর শহরে আনুষ্ঠানিকভাবে সেই চারা রোপণ করা হয় এবং আশেপাশে কিছু স্তূপ ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য কিছু আশ্রম প্রতিষ্ঠা করা হয়। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই

শ্রীলঙ্কায় এসে আমি রোজ নতুন করে দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এদেশে রাম আর বুদ্ধ যেন এক হয়ে মিশে গিয়েছে। মহাকাব্যের সেই বিখ্যাত দেশে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এর প্রাকৃতিক সৌন্দর্যে আর এর ঐতিহাসিক টানে। পর্তুগিজরা ক্যান্ডিকে ক্যান্ডিয়া হিসেবে উল্লেখ করলেও ক্যান্ডি নামটির মূল শব্দ হল কান্দা উদারাতা বা পাহাড়ের ভূমি থেকে এসেছে। ক্যান্ডি থেকে শাসন করার সময় সিংহল শাসকরা ধ্বংসাবশেষ রক্ষা করলেও শহরটি অল্প কিছু সময়ের জন্য দক্ষিণ ভারতের মাদুরাই থেকে আসা নায়াক্কারদের নিয়ন্ত্রণে ছিল। এটা বিশ্বাস করা হয় যে ক্যান্ডি টুথ রিলিক মন্দিরটা প্রায় চারবার পুনর্নির্মিত হয়েছিল এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়। এই ক্যান্ডিতে আসার পর আমার সবথেকে ভালো লেগেছে এই মন্দিরটা। ভোরের আচার অনুষ্ঠানের সময় ভোরবেলা ক্যান্ডি টুথ রিলিক টেম্পলে থাকাটা ছিল এক দুর্দান্ত রহস্যময় অনুভূতি। বেশ বুঝতে পারছিলাম মন্দির চত্বর জুড়ে এক ঐশ্বরিক শক্তির প্রভাব। মন্দিরের এক কোণা থেকে বেজে উঠল বৌদ্ধ সঙ্গীত। আকাশ থেকে অন্ধকার আস্তে আস্তে সরে গিয়ে এক নাটকীয় কমলা রঙে ভরে যাচ্ছিল গোটা ক্যান্ডি শহরটা। এই অপরূপ পরিবেশে বসে আমি যেন উপলব্ধি করতে পারলাম কেন এই গেরুয়া রঙকে ত্যাগের রং বলা হয়। কি যাবেন নাকি ক্যান্ডি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না কোথাও, আপনার জন্য আছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বা সজোরে ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মালতী বালবালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হল বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক সময় আমরা দেখি যে অনেক রকমের নেতিবাচকতা কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি। নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তাছাড়া বিষণ্নতা আর মানসিক চাপ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আত্মবিশ্বাসে ভাটাও কিন্তু পড়ে নেতিবাচক ভাবনার জন্য। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গভীরভাবে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু আমরা নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবগুলোকে কমিয়ে আনতে পারবো। সেই কৌশলগুলির ব্যাপারে কিন্তু আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বিভিন্ন অস্থির সময় নিজেকে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশ কিন্তু আমরা মনোযোগের চর্চা করতে পারি। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, বিষয় বা দৃশ্য কল্পনা করে এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে একটু হলেও মানে চেঞ্জ করতে পারি। সবসময় যে মেডিটেশন বা ধ্যানই করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমেরে ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যাদীপ জ্বালা

0: কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
1: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরেক।
0: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টির অস্তিত্বই শেষ হয়ে গেল, এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া হয়। আমাদের জীবনে চলমান সমস্যা, মন খারাপ, রাগ, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে, তখন তা জোর করে দূরে না সরিয়ে রেখে, ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধূপে টেকার মতন কি না সেটা কিন্তু আমাদের নিজেই বিচার করতে হবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন এক অনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগের হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষ কিন্তু একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারে। যখনই কোনো নেতিবাচক বিষয়ের কপালে দুশ্চিন্তার রেখা আনবে, তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে কিন্তু মানুষ ভাবতে পারে। অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে, তখন সেটির ভালো দিকও কিন্তু আছে কি না সেটা নিয়ে ভাবা শুরু করা খুবই জরুরি। ইংরেজিতে যাকে বলে সিলভার লাইনিং, সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই দরকার। মানে হতাশার কারণ খুঁজে বের করাটা যেমন দরকার, তেমনই কিন্তু রূপালী আশার রেখা, সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা মানুষের জন্য খুবই দরকার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে সরিয়ে রাখে। সেজন্য মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনার। অন্য কারো নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না মনে হয়, বা প্রশংসায় নিজের যোগ্যতা নিয়ে মনের মধ্যে যেন অহংকার না আসে। এই কারণে নিজেই নিজেকে এবং অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকেও ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা কিন্তু সম্ভব। এতে করে নেতিবাচক চিন্তা কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখা যায়।

আমি শ্রী শ্রী ভজ।

Cantando.

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনায় মুক্তি ও আবেগ দুটোরই কিন্তু আধিপত্য থাকা খুবই জরুরি। তবে আবেগ প্রায় সময় কিন্তু আমাদের এতটাই কাবু করে ফেলে যে মানসিকভাবে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি। নিজেকে শক্তির যোগান নিজেকেই কিন্তু আমাদের দিতে হবে, আর এই শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি। কথায় আছে না, যুক্তিতেই কিন্তু মুক্তি। সম্পূর্ণ যুক্তি না মিললেও কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে আমরা কিন্তু নেতিবাচক চিন্তার কারাগার থেকে নিজেদেরকে বুঝতে চেষ্টা করব, আর সেখানে আমাদের নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে মুক্ত হতে সাহায্য করবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বৃষ্টি পড়ে টাপর টুপুর, দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের জীবনে বারংবার নেতিবাচক চিন্তা আসতেই পারে, কিন্তু যখনই নেতিবাচক চিন্তা আসছে বা যখনই এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে আমরা নিজেদেরকে খারাপ হিসেবে দেখছি, তখন কিন্তু নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় আসলেই সেটি পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু ভাবতে হবে কেমন কেন এই জিনিসটা হলো, কিভাবে হলো, এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে কি না, এবং কোন ধরনের আচরণে এই বিষয়টি পুরোপুরি বিগড়ে যেতে পারে সেটা খতিয়ে দেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের চিন্তা ভাবনা আবেগ ও আচরণ সবই কিন্তু নিজেদের মধ্যে সংযুক্ত, তাই আমরা কেমন বোধ করি, কোন ধরনের আচরণ করি তার উপরেও কিন্তু আমাদের চিন্তা প্রভাব রাখে। তাই সময় সময় বাজে ভাবনা আমাদের মনে আসলেও আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিদিনের জীবনযাত্রায় যেন তার প্রভাব খুব বেশি না পড়ে। চর্চার মাধ্যমে যে কোনো অভ্যাস গড়ে তোলাও যায়, আবার বদ অভ্যাসকে বাদও দেওয়া যায়। প্রতিদিন ধোঁয়াশার মধ্যে মস্তিষ্ক জমা বাড়তে থাকে, আর এই জমাটের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তাগুলো একটা নিয়মিতভাবে চলে আসতে থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নেতিবাচক চিন্তাগুলোকে কাটানোর চেষ্টা করতে পারি, যাতে আমরা আমাদের জীবনে সুস্থ এবং সুন্দরভাবে মানসিকভাবে থাকতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের প্রত্যেকের জীবনে প্রথম রোল মডেল কে হয় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাবা। বটগাছের মতো পরিবারকে আগলে রাখেন একজন বাবা, যার ছাওয়ায় নিরাপদ অনুভব করেন সন্তানেরা। আর শুধু আগলে রাখা নয়, এই ইঁদুর দৌড়ের যুগে কিভাবে লড়াই করে এগিয়ে যেতে হয় সেই শিক্ষাও তিনি দেন। তাই তো এই জীবনযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা বাবা। ভারত সম্রাট অশোকের ইচ্ছা ছিল সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারিত হবে। তা বাবার সেই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য মহেন্দ্র আর সঙ্গমিত্রা ছুটে গেল সুদূর শ্রীলঙ্কায়। এবং শেষ বয়সে ভারত সম্রাট অশোক নিশ্চয়ই মনে মনে খুব খুশি হয়েছিলেন তার স্বপ্ন সফল হতে দেখে। শুরু করছি আমার আজকের এই এপিসোডটা। ভীষণ এক রোদ জ্বলা দুপুর, আর তার মধ্যেই আকাশে হুঠাট বিরসিক মেঘের আনাগোনা। সেই জন্যই হয়তো মুখ ভার আকাশের। মেঘের ছায়ায় দুপাশের সবুজে ছাওয়া পাহাড় বারবার তার রং পরিবর্তন করছে, কখনো কালচে, আবার কখনো বা উজ্জ্বল সবুজ হয়ে জ্বলে উঠছে রোদের আলোয়। উত্তর দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীর মাঝখানে একটা উপত্যকা। এখানে রাস্তা আর পাহাড়ের মাঝখানে দূরত্ব খুবই কম। রাস্তার দুপাশে ছোট ছোট শহর, সেগুলো পাহাড়ের গায়ে উপরের দিকে উঠে গেছে। আমরা এসে গেছি শ্রীলঙ্কার ক্যান্টিতে। এখানে ভর দুপুরে যান চলাচল খুব কম, গোটা শহরে কোথাও যানজট নেই। পিচ ঢালা মসৃণ পথে উত্তর থেকে দক্ষিণে ছুটেছে আমাদের ট্যুরিস্ট বাস। বাসের ভেতরে এসি চলছে, তাই বাইরের গরমটা বুঝতে পারছি না। জানলার কাছের ওপাশে রয়েছে রূপসী শ্রীলঙ্কা। আমি কান খাড়া করে শুনছি ট্যুর গাইড তিলক রত্নের কথা। সেই সকালে ডাম্বুলা শহরের হোটেল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। তারপর সিগিরিয়া রকটা দেখিয়ে আমাদের নিয়ে এই বাস ছুটছে তো ছুটছেই। শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত থেকে ছুটতে ছুটতে দুপুর নাগাদ মাতালে জেলাও পেছনে পড়ে গেল একসময়। কুডুগালা পার হওয়ার পর আমাদের সঙ্গী হল মহাবেলি রিভারের থেকে বেরিয়ে আসা পিনগাঁওয়ে খাল। পরন্ত বিকালে আমাদের বাস সেই জায়গায় পৌঁছালো যেখানে পিনগাঁওয়ে খাল মিশেছে মহাবেলি গঙ্গার সঙ্গে। 335 কিলোমিটার দীর্ঘ মহাবেলি শ্রীলঙ্কার প্রধান নদী। এর জন্ম দক্ষিণে, এই মধ্যপ্রদেশেরই উচ্চভূমিতে নুয়ারা এলিয়ার হটন ন্যাশনাল পার্কে। আর এই নদী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে ত্রিনকোমালে বেঁধে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর সেখানেই পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বন্দর তৈরি করেছে এই নদীটা। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি শ্রীলঙ্কার এক দুর্দান্ত শহরে, নাম তার ক্যান্ডি। আর এই শহরটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই শহরের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনবো সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা net.com মন যখন নিরুদ্দেশ। আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা net.com মন যখন নিরুদ্দেশ।

আমাদের গাইড তিলক রত্নের কথায় জানতে পারলাম যে এই নদীর অববাহিকার আয়তন 10,448 বর্গ কিলোমিটার, যা গোটা শ্রীলঙ্কার মোট আয়তনের 1/5। শ্রীলঙ্কার পাওয়ার সোর্স মূলত জলবিদ্যুৎ, যার 40% যোগান দেয় মহাবেলিতে গড়ে তোলা গোটা ছয়েক প্রকল্প। যাত্রাপথে বারবার দিক পরিবর্তন করছে মহাবেলি গঙ্গা। এই যেমন এখানে দেখছি অনেকটা ভি আকৃতির মতন মোড় নিয়েছে, মানে দক্ষিণ পশ্চিম থেকে এসে পূর্ব দিকে একটু ঘুরে ফের দক্ষিণ পূর্ব দিকে এগিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে একটা ভি আকৃতির উপদ্বীপ। এই উপদ্বীপটাই হলো ক্যান্ডি শহর। শহরের দক্ষিণ দিকটাকে ভিত্তিভূমি ধরলে উত্তর প্রান্তটা কিন্তু নিশ্চয়ই তার চূড়া। পাহাড়ি এই শহরটাকে তাই আকৃতিতেও একটা পাহাড়ের মতোই মনে হয়। মহাবেলির পাশাপাশি খানিক এগিয়ে উত্তর সীমানার চূড়ার পাশ দিয়েই ক্যান্ডি শহরে প্রবেশ করল ট্যুরিস্ট বাসটা। ক্যান্ডির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে। এই শহর কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগর। শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী এই ক্যান্ডি। প্রায় 30 বর্গ কিলোমিটার আয়তনের শহরে জনসংখ্যা বড়জোর লাখ দেড়েক। এখানকার অধিবাসীদের অধিকাংশই সিংহলি, তবে তামিল ও কিছু মুর গোষ্ঠীর বসবাসও আছে এখানে। এই ক্যান্ডি নামটা চালু আছে ঔপনিবেশিক সময় থেকে। তার আগে এখানে ছিল নানা নাম, আর তার সাথে জুড়ে থাকত নানান কিংবদন্তি সব গল্প। কলম্বো থেকে এই স্থানের দূরত্ব 116 কিলোমিটার। উপকূলীয় অঞ্চলের তুলনায় ক্যান্ডি শহর কিন্তু তুলনামূলক আর্দ্র ও শীতল। আবহাওয়া অনেকটা আমাদের ওই চেন্নাইয়ের মতন। বছরের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া এখানে থাকে। বেশ পরিচ্ছন্ন ছিমছাম শহর, তবে আধুনিক হাইরাইজ বা বহুতল খুব একটা দেখলাম না। রাস্তার দুপাশের অধিকাংশ বাড়ি ঐতিহ্যের আবহ বয়ে চলেছে। শেষ বিকালে আমাদের ট্যুরিস্ট বাস থামল দ্য সেক্রেট টেম্পল অফ টুথের সামনে। চৌহদ্দির ভেতরে নানা প্রজাতির গাছ, ফুলের ঝোপ, ভাস্কর্য, পিলারের উপরে দণ্ডমান একটা ভাস্কর্যের উঁচু করা হাতে একটা পাখি বসা, চারিদিক চুপচাপ নিস্তব্ধ। শেষ বিকালের আলোয় ওই পাখিটাকে ভাস্কর্য বলেই ভুল হয়েছিল আমার। সেই ভুল ভাঙাতেই যেন উড়াল দিল পাখিটা। ওই তো সামনেই দেখা যাচ্ছে সেই পবিত্র দাঁতের মন্দির, তার উপরে অনেক পাখি আয়েশি উড়াউড়ি। এতক্ষণ দলছুট হয়ে থাকা এই পাখিটাও গিয়ে যোগ দিল তাদের দলে। একটু পরে তাকে আর আলাদা করে চেনা গেল না। ওপরে পাখির ঝাঁক, নিচে অনিন্দ্য সুন্দর একটা মন্দির, সোনালি ছাদ, খাঁচকাটা সাদাটে দেওয়াল, ঐতিহ্যের ছোঁয়া প্রতিটা পরতে। চুনা পাথর, মার্বেল, কাঠ, হাতির দাঁতের তৈরি অনন্য এক আর্কিটেকচার। সামনের ও পাশের চত্বর জুড়ে অগণিত মানুষের যাওয়া আসা, কিন্তু কোথাও জটলা নেই, সেই হট্টগোল নেই। সামনের চত্বর থেকে একটু ঘুরে ডানে এগোলে মূল মন্দিরে প্রবেশের ফটক। পবিত্র মনে লাইনে দিয়ে মন্দিরে ঢুকছে ভক্তরা। একটা অন্যরকম ধূপের গন্ধ এবং অনুভূতি গোটা এলাকাটা জুড়ে ছড়িয়ে আছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বুদ্ধ কি কথা শোনায় রে বুদ্ধ কি কথা শোনায় ওই কথা শোনায়।
1: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দ্য সেক্রেট টেম্পল অফ টুথের ভেতরে রয়েছে অনেকগুলো মন্দির আর ঘর, এক একটা এক এক নির্মাণ শৈলীতে গড়া, কত রং কত নকশা, প্রতিটিরই আলাদা আলাদা তাৎপর্য। পাথরের স্তম্ভে সুন্দর সব নকশা, গর্ভগৃহের সামনে সারি করে রাখা অতিকায় সব হাতির দাঁতগুলো যেন শ্রদ্ধায় নত। ছাদে ঝুলন্ত ঝাড়বাতি, নকশি ঝালর, কোথাও কাঠের কোথাও বা পাথরের সিঁড়ি, কোথাও বা আবার সিঁড়িতে দারুণ সব ভাস্কর্য করা। দোতলার গর্ভগৃহের সামনে দেখলাম প্রার্থনায় রত অগণিত ভক্ত, লাল নীল পদ্মকলি সহ নৈবেদ্য হাতে নিয়ে মানুষের আসা যাওয়ার মিছিলটা চলছে তো চলছেই। মন্দিরের ওপাশে চত্বরে সারি সারি প্রদীপ রাখা, ক্যামেরার চোখে আলোর ওই ছবি তুলব বলে ক্যামেরা নিয়ে সেদিকে ছুটতে লাগলাম। এই মন্দির শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। বুদ্ধের একটি দাঁত এখানে রাখা আছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেই কক্ষটি ভক্ত ও দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হয় বার্ষিক প্রার্থনা উৎসবের সময় জুলাই মাসে। দাঁতটিকে তখন রাখা হয় স্তূপ আকৃতির একটা সোনার পাত্রে। ক্যান্ডি শহর জুড়ে তখন বার্ষিক শোভাযাত্রার আড়ম্বর। গোটা শ্রীলঙ্কা তো বটেই, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তখন তাদের এই মহাতীর্থের কাছে ছুটে আসতে চান। দ্বীপ দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় শোভাযাত্রা হয় তখন, আর এই শোভাযাত্রার জন্যেই ক্যান্ডি শহরকে বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। বারবার সংস্কার হওয়ার পরও অপার সৌন্দর্য ধারণ করা এই মন্দিরকে 1988 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দিয়েছে ইউনেস্কো। এই টুথ অফ টেম্পল মন্দির মূলত ক্যান্ডিয়ান রাজ্যের রয়্যাল প্যালেস কমপ্লেক্সের অংশ। এর খুব কাছেই ছিল রাজার বসবাস। মন্দিরের সেবায় স্বয়ং নিয়োজিত থাকতেন তিনি। মন্দিরের বাদ্য বাজনার সুরে মিশে থাকত নানা ভাব ও ভাষার আবহ। সেই বাজনার বিশেষ সুর শুনেই রাজা বুঝতেন কখন মন্দিরে আসতে হবে তাকে। কি অদ্ভুত সুন্দর না? হ্যাঁ, শোনাবো এরকম আরো অনেক কথা, আর ঘুরে দেখাবো শহরটাকে। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিফেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা এখন আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের পৃথিবী বিখ্যাত টুথ অফ টেম্পল মন্দিরের ভিতর। বর্তমান মন্দিরের খানিক উত্তরে রাজার মূল প্রাসাদের অস্তিত্ব এখানে এখনও বর্তমান। তার কিছু অংশে বানানো হয়েছে মিউজিয়াম বা জাদুঘর, আর উত্তরে উদ্দাবাত্তা কেলে স্যাংচুয়ারি। শহরের ভেতর এমন অভয়ারণ্য খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মন্দিরের পূর্ব দিকে রয়েছে অপরূপ সুন্দর ক্যান্ডি লেক, জল ছুঁয়ে অনবরত উড়ছে পাখির ঝাঁক। ভর সন্ধ্যেতেও দেখছি ওদের ঘরে ফেরার নাম নেই। আর লেকের পাড় জুড়ে সমবেত দর্শনার্থীরা বিমুগ্ধ বিস্ময়ে দেখছে পাখিদের সেই সব ওড়াউড়ি। এখানে অনেকেই দেখলাম স্থানীয় বাজার থেকে এখানকার নাম করা লাল কলা কিনেছেন। সাধারণ কলা যদি 10 টাকা হয়, এই কলা বিক্রি হয় প্রতি পিস 40 টাকায়। যৌবন ধরে রাখতে নাকি ভালো কাজ করে এই কলা। শ্রীলঙ্কায় আসার পর থেকে এই নিয়ে হাসি মশকরা চলছে আমাদের মধ্যে। এমন শক্তিবর্ধক থাকতে গোটা শ্রীলঙ্কার জনসংখ্যা এক আমাদের কলকাতা শহরের জনসংখ্যাকে ছাড়াতে পারছে না কেন, এই নিয়ে ঠাট্টা তামাশা হলো অনেক। আর এক প্রস্থ হাসির রোল ছড়িয়ে পড়ল আমাদের সবার ভেতর। এরপর লেকের পার ঘুরে ছুটল আমাদের ট্যুরিস্ট বাস। ডিনার হলো পাহাড়ের ওপরেই ছোট্ট একটা টিলার মাথায়, হাইড আউট লাউঞ্জ নামের এক সুন্দর রেস্তোরাঁয়। লাইভ মিউজিক, তার আবহে খোলা জায়গায় নানা পদের খাবারের বুফের আয়োজন। এক কোনায় শ্রীলঙ্কার স্পেশাল খাবার কত্তু রুটি তৈরি হচ্ছে, তপ্ত তাওয়ার উপর রুটি, ডিমভাজি আর নানা পদের সবজি দিচ্ছেন শেফ। দুই হাতে দুই ছুরি দিয়ে অসম্ভব দক্ষতায় অনায়াসে সেগুলো কেটে চলেছেন তিনি। সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার কিন্তু বেশ খিদে বাড়তে থাকল। আমার এই ক্যান্ডি সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: চারিদিক বেশ অন্ধকার হয়ে এসেছে। ডিনার শেষে ফের পথে চলতে শুরু করল আমাদের ট্যুরিস্ট বাস। এবার দক্ষিণ পূর্ব দিক দিয়ে মহাবেলি গঙ্গা পার হয়ে আমাদের বাস গিয়ে থামল আরও একটা বদ্বীপ, আর সেটা একটা পাহাড়ের কোলে। জুলাই থেকে বর্ষা শুরু হয় ক্যান্ডিতে, এখন মার্চের শেষ প্রায়। সন্ধ্যার পর থেকে ক্যান্ডির আকাশ তবুও যেন মেঘলা। হোটেলে পৌঁছানোর খানিক পরেই ঝিরঝির বৃষ্টি শুরু হলো। বাতাসের বেয়ারাপনা নেই, ভীষণ বাধ্য সে আজ। তাই হোটেলের চারতলার বারান্দায় বসে সুন্দর বৃষ্টি উপভোগ করলাম কিছুক্ষণ। পাহাড়ের কোলে কয়েকটা পাশাপাশি বাড়ি নিয়ে আমাদের এই পাঁচতারা হোটেল। প্রতিটা বাড়ির ছাদগুলো ওয়াকওয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত। পুরো কম্পাউন্ডটাই খুব সুন্দর এবং প্রকৃতি বান্ধব। পাহাড় না কেটে ঢালের উচ্চতার সঙ্গে সমন্বয় করে বাড়িগুলো বানানো। তাই ওপরের ঢালে একটা অংশের দোতলা হলে তার নিচের ঢালে আর একটা অংশের চারতলা ভবন। কি অভূতপূর্ব সমন্বয়! সামনে রিসেপশন ভবনের ওপাশে আরও উঁচু পাহাড়ি ঢালে সারি সারি আলো, ঢাল জুড়ে শহরের বিভিন্ন বাড়ি, আর সেই আলোকমালার পেছনে রাতের আধার মেখে কালচে হয়ে আছে পাহাড়টা। মাঝরাত অবধি একটা জম্পেশ আড্ডার পর এক গভীর ঘুম দিলাম আমরা। কাক ডাকা ভোরে বিছানা ছাড়তেই সঙ্গী স্নিগ্ধ প্রকৃতি। আগে থেকেই ঠিক ছিল, তাই গাইডকে নিয়ে আমি আবার চললাম সেই টুটপ টেম্পল মন্দিরে ভোরবেলার আরতি দেখতে। রাস্তায় দেখলাম রাতের বৃষ্টি ধোয়া গাছের পাতাগুলো সকালের আলোয় যেন হাসছে। ভেজা বুনো পথে মর্নিং ওয়াকে বেরিয়েছেন অনেকেই। নিচে সুইমিং পুলে ইউরোপীয়দের ভিড়। ইউক্রেনের সাথে যুদ্ধ চললেও রাশিয়ান ট্যুরিস্টদের ঢল কিন্তু এই জায়গায় ভরপুর। আর আমি যেখানেই গিয়েছি সেখানে দেখেছি বাঙালিদের মতন রাশিয়ানরাও ভীষণ ঘুরতে ভালোবাসেন। আর একটা জিনিস, সেটা হলো বেড়াতে এসে ওরা কিন্তু আয়েশ করতে জানে। মন্দিরে ভোর বেলায় এই অপার্থিব সুন্দর আরতি দেখতে দেখতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে কথা শোনাবো পরে, আবার কখনো সুযোগ পেলে। এখন হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে হবে সবার আগে। ব্রেকফাস্টের পরে আমাদের ফের যাত্রা শুরু হলো। একটু পর ফের মহাবেলি পার হয়ে ক্যান্ডি শহরে পৌঁছলাম আমরা। পূর্ব দিকে গেলে এই রাস্তাতেই পাল্লা কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এবারে জার্নি তার বিপরীতে, মানে পূর্ব থেকে পশ্চিমে। আড়াআড়িভাবে শহরটা পার হয়ে পশ্চিম প্রান্তে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ক্যান্ডিকে বের দেওয়ার আগে দক্ষিণ থেকে এসে এখানে একটা ইউ আকৃতির শেপ নিয়েছে মহাবেলি। তারপর এই নদী উত্তরে ছুটেছে ক্যান্ডি শহরকে ডান দিকে রেখে। শ্রীলঙ্কা সফরটা আমার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। অসাধারণ এই প্যাকেজটা বুক করতে হলে দেরি না করে এক্ষুনি একটা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। হঠাৎ লাফিয়ে ওঠে ফুটফুটে ফসকা।

0: हाथ जाए जुटे रोजगार।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
3: বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে। বোন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে, দেশ পালাচ্ছে দেশে, নিরুদ্দেশ সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে।

সুখ পালাচ্ছে, দুঃখ পালাচ্ছে, কে কার কাছে এসে ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে ছায়া ছবির দেশে। মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে, এখন বেগনি বেলা, কু ঝিকঝিক পালাচ্ছে ছেলেবেলায়।

আমরা এখন এসেছি ক্যান্ডির পেরাডোনিয়া গার্ডেনে। পশ্চিম, উত্তর ও পূর্ব দিক দিয়ে মহাবেলি নদী ঘিরে রেখেছে এই পেরাডোনিয়া গার্ডেনকে। দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়েই মূল বাগানে ঢুকতে হয়। এই পেরাডোনিয়া তাবৎ এশিয়ার মধ্যে অন্যতম সেরা বটানিক্যাল গার্ডেন হিসেবে বিবেচিত। দুর্দান্ত সুন্দর এই বাগানের গোড়াপত্তন কিন্তু প্রায় 650 বছর আগে, 1371 খ্রিস্টাব্দে। গার্ডেনের আর্কাইভে এর ইতিহাস লেখা আছে। তাতে দেখা যাচ্ছে 1371 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় বিক্রমাবাহু, আর তিনি তার রাজসভা স্থাপন করেন মহাবেলি নদীর তীরে। মূলত তার ইচ্ছাতেই রাজসভার কাছে শুরু হয় এক অপূর্ব বাগানের শুভযাত্রা। তবে কোনো এক রানীর জন্য এই বাগানের জন্ম বলে অনেক ঐতিহাসিক মনে করেন। 1747 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে আসীন হন রাজা কীর্তিশ্রী রাজসিংহে, আর সেই সময় এটি রাজবাগানের মর্যাদা পায়। 1789 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রজদি রাজা সিংহে এখানে বসবাস করেন, আর তার আগে রাজা বিমলা ধর্মসূরিয়া এখানে যে বিহার ও স্তূপ নির্মাণ করেছিলেন সেগুলো সংস্কার করেন রাজা রজধি। ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ আর আগ্রাসনের শিকার হয় এই পেরাডোনিয়া গার্ডেন। মহাবেলি নদীর উত্তর তীরে গণরূপাতে রাজা দ্বিতীয় রাজসিংহের সঙ্গে পর্তুগিজদের এক ঐতিহাসিক যুদ্ধ হয়। তারও পরে ইংরেজরা ক্যান্ডি দখল করলে অনেক কিছুর সঙ্গে ধ্বংস করা হয় পেরাডোনিয়ার বিহার ও স্তূপকে। নানা সময়ে এই বাগানের স্থানান্তর ঘটেছে কয়েক দফা। অনেক অস্থির সময় পাড়িয়ে দিয়ে পেরাডোনিয়া আবার ফিরেছে তার ভিত্তিভূমিতে। 1821 খ্রিস্টাব্দে আলেকজান্ডার মুন এই গার্ডেন পুনর্গঠন করেন। সেই বাগান এখন আরও অনেক বেশি বিস্তৃত। এখানে এখন অনেক প্রজাতির গাছ আর ফুলের সমাবেশ। বর্তমান পেরাডোনিয়া বোটানিক্যাল গার্ডেনের আয়তন 147 হেক্টর, আছে 4000 প্রজাতির গাছ। পাম প্রজাতি গাছই আছে 200 বেশি। আছে দর্শনীয় অর্কিড কালেকশন। ফুলের আধিক্য ছাড়াও আছে ওষুধি ও মশলা প্রজাতির গাছের নান্দনিক প্রদর্শনী। পাম গাছের ছায়া ঘেরা পথে হাঁটতে হাঁটতে মন জুড়িয়ে গেল আমাদের সবাইর। দেখব আমরা এরকমই আরও অনেক অনেক কিছু। তবে এখন তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা .com এ আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পেরাডিনিয়া গার্ডেনের মূল গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বিপুল বিস্ময় থামতে হয় ডাবল কোকোনাট গাছটার নিচে। একগুচ্ছ গাছে ঝুলে আছে সিসিলির অতিকায় ডাব। ডাবল কোকোনাট বলতে যদি কেউ শ্রীলঙ্কার জনপ্রিয় কিং কোকোনাটের দুই গুণ বুঝে থাকেন তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। এই ফল সাধারণ ডাবের চেয়ে কয়েক গুণ বড়। এই একটা নারকেল পরিপক্ক হতে সময় লাগে অলমোস্ট 5 ইয়ার্স। দামও তাই আকাশ ছোঁয়া। পৃথিবীর সমস্ত গাছের মধ্যে বৃহত্তম বীজ উৎপাদনের ক্ষমতা এই প্রজাতির নারকেল গাছেরই শুধু আছে। ডাবল কোকোনাটের সঙ্গ ছেড়ে বায়ের পথ ধরে আরও এগোতেই একটা লেক। ভালো করে দেখলে বোঝা যাবে লেকটা পুরোটাই শ্রীলঙ্কার মানচিত্রের আদলে গড়া। মনে হবে যেন গোটা শ্রীলঙ্কার দ্বীপটাকেই শুইয়ে রাখা হয়েছে এখানে। কেবল সাগর ঘেরা দ্বীপের বদলে স্থল বেষ্টিত জলের দ্বীপ। লেকের প্রান্ত জুড়ে অনেক ওয়াটার লিলি। আর এখানেই দেখলাম এখানকার অন্যতম আকর্ষণ নীল নদ অববাহিকা থেকে নিয়ে আসা প্যাপিরাস। কাগজের মণ্ড তৈরির জন্য যার খ্যাতি জন্ম থেকেই শুনে আসছি। আর একটা অন্যতম দর্শনীয় উদ্ভিদ হল পানিকলা। লেক জুড়ে ছড়িয়ে আছে নানা প্রজাতির ওয়াটার লিলি। লেকের অদূরে নানা প্রজাতির বাঁশঝাড়। বার্মা থেকে আনা পৃথিবীর দীর্ঘতম বাঁশও রয়েছে এখানে। সেগুলো প্রায় 40 মিটার উঁচু, 20 থেকে 25 সেন্টিমিটার তার বের। এইখানে কচি বাঁশগুলো দিনে প্রায় 30 সেন্টিমিটার করে বাড়ে, যেন দ্রুত বড় হতে হতে আকাশ ছুঁতে চায়। এছাড়াও আছে হলুদ বাঁশ, পালক পাতা বাঁশ, কাঁটা বাঁশ, মোট 7 প্রজাতির বাঁশ আছে এখানে। আকাশ ছোঁয়া ডগাগুলো বাতাসে দুলে যেন অভিবাদন জানাচ্ছে দর্শনার্থীদের। সামনে অতি সুন্দর একটা পাম বন পেরিয়ে ডানে রয়েছে একটা উন্মুক্ত চত্বর। 2 একর জুড়ে সবুজ ঘাসের গালিচা, এর নাম গ্রেট লন। মাঝখানে জীবন্ত ছাতার মতো ছায়া ছড়িয়ে রয়েছে জাভার ডুমুর গাছ। গ্রেট লন ছাড়াতেই দেখলাম একটা বিশাল বড় গাছ। অসংখ্য শাখা প্রশাখায় অদ্ভুত সুন্দর নকশা গড়ে রেখেছে সে। একটা ডাল নেমে এসে বসার আসন বানিয়ে রেখেছে যেন। সেখানে বসে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করার জন্য ভিড় জমেছে অনেক মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে আছেন ছবি তোলার সুযোগের অপেক্ষায়। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই অপূর্ব ক্যান্ডি শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

আমরা এখন ঘুরছি পেরাডেনিয়া গার্ডেনে। সামনে দেখি আরও একটা পাম এভিনিউ। শ্রীলঙ্কার পাম গাছগুলো বেশ সরু এবং লম্বা হয়, প্রায় 21 মিটার উঁচু হয় এই এক একটা পাম গাছ। এই বাগানে এই রকম পাম এভিনিউ আছে 3-3খানা। অনেক ফুল গাছের মধ্যে রয়েছে 20 হেক্টর জুড়ে 8000 অ্যারবোরিটাম। ফুল বাগানের পাশেই রয়েছে অনেক প্রজাতির ফার্নের গাছ, আর আছে নানান রকমের ক্যাকটাসের গাছ। মশলা বাগানে রয়েছে মরিচ এবং দারুচিনির অনেক গাছের প্রদর্শনী। রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবার্গ শ্রীলঙ্কা সফরে আসেন 1981 সালে। সেই বছর 24শে অক্টোবর তারা একটা অশোক গাছ রোপণ করেছিলেন এখানে। একই বছরের 5th অফ মার্চ জাপানের ক্রাউন প্রিন্স আকিহিতো ও ক্রাউন প্রিন্সেস মিকিহিতো রোপণ করেছিলেন ইয়েলো ট্রাম্পেট নামে দুটো ট্রি, দুটো গাছই পাশাপাশি। বয়সে কয়েক মাস বড় ট্রাম্পেট ট্রিটা শাখা বাড়িয়ে যেন আগলে রেখেছে ওই অশোক গাছটাকে, শ্রীলঙ্কায় যার পরিচিতি দুঃখহীন বৃক্ষ নামে। গাছের ঘন পাতার ফাঁকে লালচে ফুলের উকি। অদূরেই অর্কিড হাউসে রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্কিড। বেরোনোর মুখে বিক্রয় কেন্দ্রে হস্তশিল্পে রকমারি পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এরই মধ্যে দিনের অর্ধেকটা কেটে গেছে। ফের যাত্রা শুরু হতে না হতেই আরও একবার থামতে হলো মহাবেলির পাড়ে। গাছপালার ফাঁকে কুলকুলিয়ে বইছে মহাবেলি। এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, এই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো ক্যান্ডির আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা বাসে করে ক্যান্ডি এসেছি, কিন্তু চাইলে কলম্বো থেকে ট্রেনে করে আসা যায় ক্যান্ডিতে। খুব বেশি সময় লাগে না, এই ধরুন ঘন্টা তিনেক লাগবে ট্রেন পথে। আর এই পথে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আর ওই ট্রেনে একটা ভিস্তাদোম কোচ রয়েছে, যেটায় বসে এই অপরূপ যাত্রাপথের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। একসময় এই ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার রাজধানী। থাকার ভালো হোটেলগুলো সবই আছে এই সান্নাংকারা মাউতওয়ায়, বাংলায় এর মানে সোনার লঙ্কা। তাহলে এখানেই কি ছিল সেই রাবণের সোনার লঙ্কা? ঐতিহাসিকদের মতে রাবণের প্রাসাদটা অনুরাধাপুরের কাছে সিগিরিয়াতে অবস্থিত ছিল। আবার রামায়ণে স্পষ্টভাবে লেখা আছে যে রাবণের লঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে 100 যোজন মানে প্রায় 1213 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কিছু পণ্ডিত এই গ্রন্থের বিষয়বস্তুকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে লঙ্কা, যেখানে ভারতের প্রায় মেরিডিয়ান বিষুব রেখা অতিক্রম করে, সেখানেই অবস্থিত ছিল। তার মানে সেই দ্বীপটা বর্তমান শ্রীলঙ্কা দেশ থেকে 170 কিলোমিটার বা 100 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাল্মীকির রামায়ণের সমস্ত বিদ্যমান সংস্করণগুলোতে লেখা আছে যে পশ্চিম ভারত মহাসাগরে রাবণের লঙ্কা অবস্থিত ছিল, যে অঞ্চলটা ভারত মহাসাগরের জলে ডুবে গেছে বহু বছর আগে। জলের নিচে ডুবে যাওয়া পর্বতমালা এবং মালভূমির মধ্যেই হয়তো আজও রয়ে গেছে সেই সোনায় তৈরি শহর অশোকবন আর সেই ছোটবেলার রামায়ণের স্মৃতি। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 250 বছর আগে ভারতবর্ষের সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র বা মহিন্দাকে পাঠিয়েছিলেন এই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। আর সেই থেকেই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এরপর মহেন্দ্র তার বোন সঙ্গমিত্রাকে ডেকে পাঠালেন, যিনি বোধিবৃক্ষের একটা ডাল নিয়ে এসেছিলেন সেই বিহারের বোধগয়া থেকে, যে গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। শ্রীলঙ্কার অনুরাধাপুর শহরে আনুষ্ঠানিকভাবে সেই চারা রোপণ করা হয় এবং আশেপাশে কিছু স্তূপ ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য কিছু আশ্রম প্রতিষ্ঠা করা হয়। চলুন এখন শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায়

শ্রীলঙ্কায় এসে আমি রোজ নতুন করে দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এদেশে রাম আর বুদ্ধ যেন এক হয়ে মিশে গিয়েছে। মহাকাব্যের সেই বিখ্যাত দেশে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এর প্রাকৃতিক সৌন্দর্যে আর এর ঐতিহাসিক টানে। পর্তুগিজরা ক্যান্ডিকে ক্যান্ডিয়া হিসেবে উল্লেখ করলেও ক্যান্ডি নামটির মূল শব্দ হল কান্দা উদারাতা বা পাহাড়ের ভূমি থেকে এসেছে। ক্যান্ডি থেকে শাসন করার সময় সিংহল শাসকরা ধ্বংসাবশেষ রক্ষা করলেও শহরটি অল্প কিছু সময়ের জন্য দক্ষিণ ভারতের মাদুরাই থেকে আসা নায়াক্কারদের নিয়ন্ত্রণে ছিল। এটা বিশ্বাস করা হয় যে ক্যান্ডি টুথ রিলিক মন্দিরটা প্রায় চারবার পুনর্নির্মিত হয়েছিল এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়। এই ক্যান্ডিতে আসার পর আমার সবথেকে ভালো লেগেছে এই মন্দিরটা। ভোরের আচার অনুষ্ঠানের সময় ভোরবেলা ক্যান্ডি টুথ রিলিক টেম্পলে থাকাটা ছিল এক দুর্দান্ত রহস্যময় অনুভূতি। বেশ বুঝতে পারছিলাম মন্দির চত্বর জুড়ে এক ঐশ্বরিক শক্তির প্রভাব। মন্দিরের এক কোণা থেকে বেজে উঠল বৌদ্ধ সঙ্গীত। আকাশ থেকে অন্ধকার আস্তে আস্তে সরে গিয়ে এক নাটকীয় কমলা রঙে ভরে যাচ্ছিল গোটা ক্যান্ডি শহরটা। এই অপরূপ পরিবেশে বসে আমি যেন উপলব্ধি করতে পারলাম কেন এই গেরুয়া রঙকে ত্যাগের রং বলা হয়। কি যাবেন নাকি ক্যান্ডি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না কোথাও, আপনার জন্য আছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মালতী বালাবালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক সময় আমরা দেখি যে অনেক রকমের নেতিবাচকতা কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি। নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তাছাড়া বিষণ্নতা আর মানসিক চাপ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আত্মবিশ্বাসে ভাটাও কিন্তু পড়ে নেতিবাচক ভাবনার জন্য। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গভীরভাবে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু আমরা নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবগুলোকে কমিয়ে আনতে পারবো। সেই কৌশলগুলির ব্যাপারে কিন্তু আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বিভিন্ন অস্থির সময় নিজেকে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশ কিন্তু আমরা মনোযোগের চর্চা করতে পারি। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, বিষয় বা দৃশ্য কল্পনা করে এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে একটু হলেও মানে চেঞ্জ করতে পারি। সবসময় যে মেডিটেশন বা ধ্যানই করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান, মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
6: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরে
5: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টির অস্তিত্বই শেষ হয়ে গেল, এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া হয়। আমাদের জীবনে চলমান সমস্যা, মন খারাপ, রাগ, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে, তখন তা জোর করে দূরে না সরিয়ে রেখে, ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধূপে টেকার মতন কি না সেটা কিন্তু আমাদের নিজেই বিচার করতে হবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা ক্ষেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে, রক্ত রাগে হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষ কিন্তু একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারে। যখনই কোনো নেতিবাচক বিষয় কপালে দুশ্চিন্তার রেখা আনবে, তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে কিন্তু মানুষ ভাবতে পারে। অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে, তখন সেটির ভালো দিকও কিন্তু আছে কি না সেটা নিয়ে ভাবা শুরু করা খুবই জরুরি। ইংরেজিতে যাকে বলে সিলভার লাইনিং, সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই দরকার। মানে হতাশার কারণ খুঁজে বের করাটা যেমন দরকার, তেমনই কিন্তু রূপালী আশার রেখা, সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা মানুষের জন্য
3: খুবই দরকার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অহেতুক নিন্দা বা প্রশংসা দুটোই কিন্তু মানুষকে যথাযথ সত্য থেকে দূরে সরিয়ে রাখে। সেজন্য মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনার। অন্য কারো নিন্দায় যেন নিজেকে কম যোগ্য না মনে হয়, বা প্রশংসায় নিজের যোগ্যতা নিয়ে মনের মধ্যে যেন অহংকার না আসে, এই কারণে নিজেই নিজেকে এবং অপর ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকেও ঠিক সমালোচনা করার মাধ্যমে বাস্তবের কাছাকাছি রাখা কিন্তু সম্ভব। এতে করে নেতিবাচক চিন্তা কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখা যায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মার অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন বোধ শক্তি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনায় মুক্তি ও আবেগ দুটোরই কিন্তু আধিপত্য থাকা খুবই জরুরি। তবে আবেগ প্রায় সময় কিন্তু আমাদের এতটাই কাবু করে ফেলে যে মানসিকভাবে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি। নিজেকে শক্তির যোগান নিজেকেই কিন্তু আমাদের দিতে হবে, আর এই শক্তির অন্যতম উপায় হচ্ছে যুক্তি। কথায় আছে না, যুক্তিতেই কিন্তু মুক্তি। সম্পূর্ণ যুক্তি না মিললেও কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজে থেকে আমরা কিন্তু নেতিবাচক চিন্তার কারাগার থেকে নিজেদেরকে বুঝতে চেষ্টা করব, আর সেখানে আমাদের নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে মুক্ত হতে সাহায্য করবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বৃষ্টি পড়ে টাপড় টুপুর, দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে কর

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের জীবনে বারংবার নেতিবাচক চিন্তা আসতেই পারে, কিন্তু যখনই নেতিবাচক চিন্তা আসছে বা যখনই এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে আমরা নিজেদেরকে খারাপ হিসেবে দেখছি, তখন কিন্তু নিজেকে বা অন্যকে নিয়ে কোনো নেতিবাচক কথা মাথায় আসলেই সেটি পক্ষপাতের দৃষ্টিতে না দেখে একজন তৃতীয় পক্ষপাতহীন ব্যক্তির নজরে কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু ভাবতে হবে কেমন কেন এই জিনিসটা হলো, কিভাবে হলো, এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে কি না, এবং কোন ধরনের আচরণে এই বিষয়টি পুরোপুরি বিগড়ে যেতে পারে সেটা খতিয়ে দেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের চিন্তা ভাবনা আবেগ ও আচরণ সবই কিন্তু নিজেদের মধ্যে সংযুক্ত, তাই আমরা কেমন বোধ করি, কোন ধরনের আচরণ করি তার উপরেও কিন্তু আমাদের চিন্তা প্রভাব রাখে। তাই সময় সময় বাজে ভাবনা আমাদের মনে আসলেও আমাদের চেষ্টা করতে হবে যে প্রতিদিনের জীবনযাত্রায় যেন তার প্রভাব খুব বেশি না পড়ে। চর্চার মাধ্যমে যে কোনো অভ্যাস গড়ে তোলাও যায়, আবার বদ অভ্যাসকে বাদও দেওয়া যায়। প্রতিদিন ধোঁয়াশার মধ্যে মস্তিষ্ক জমা বাড়তে থাকে, আর এই জমাটের মধ্যে অনেক সময় নেতিবাচক চিন্তাগুলো একটা নিয়মিতভাবে চলে আসতে থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নেতিবাচক চিন্তাগুলোকে কাটানোর চেষ্টা করতে পারি, যাতে আমরা আমাদের জীবনে সুস্থ এবং সুন্দরভাবে মানসিকভাবে থাকতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমাদের প্রত্যেকের জীবনে প্রথম রোল মডেল কে হয় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাবা। বটগাছের মতো পরিবারকে আগলে রাখেন একজন বাবা, যার ছাওয়ায় নিরাপদ অনুভব করেন সন্তানেরা। আর শুধু আগলে রাখা নয়, এই ইঁদুর দৌড়ের যুগে কিভাবে লড়াই করে এগিয়ে যেতে হয় সেই শিক্ষাও তিনি দেন। তাই তো এই জীবনযুদ্ধের অন্যতম অনুপ্রেরণা বাবা। ভারত সম্রাট অশোকের ইচ্ছা ছিল সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম প্রচারিত হবে। তা বাবার সেই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য মহেন্দ্র আর সঙ্গমিত্রা ছুটে গেল সুদূর শ্রীলঙ্কায়। এবং শেষ বয়সে ভারত সম্রাট অশোক নিশ্চয়ই মনে মনে খুব খুশি হয়েছিলেন তার স্বপ্ন সফল হতে দেখে। শুরু করছি আমার আজকের এই এপিসোডটা। ভীষণ এক রোদ জ্বলা দুপুর, আর তার মধ্যেই আকাশে হুঠাট বিরসিক মেঘের আনাগোনা। সেই জন্যই হয়তো মুখ ভার আকাশের। মেঘের ছায়ায় দুপাশের সবুজে ছাওয়া পাহাড় বারবার তার রং পরিবর্তন করছে, কখনো কালচে, আবার কখনো বা উজ্জ্বল সবুজ হয়ে জ্বলে উঠছে রোদের আলোয়। উত্তর দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীর মাঝখানে একটা উপত্যকা। এখানে রাস্তা আর পাহাড়ের মাঝখানে দূরত্ব খুবই কম। রাস্তার দুপাশে ছোট ছোট শহর, সেগুলো পাহাড়ের গায়ে উপরের দিকে উঠে গেছে। আমরা এসে গেছি শ্রীলঙ্কার ক্যান্টিতে। এখানে ভর দুপুরে যান চলাচল খুব কম। গোটা শহরে কোথাও যানজট নেই। পিচ ঢালা মসৃণ পথে উত্তর থেকে দক্ষিণে ছুটেছে আমাদের ট্যুরিস্ট বাস। বাসের ভেতরে এসি চলছে, তাই বাইরের গরমটা বুঝতে পাচ্ছি না। জানলার কাছের ওপাশে রয়েছে রূপসী শ্রীলঙ্কা। আমি কান খাড়া করে শুনছি ট্যুর গাইড তিলক রত্নের কথা। সেই সকালে ডাম্বুলা শহরের হোটেল থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। তারপর সিগিরিয়া রকটা দেখিয়ে আমাদের নিয়ে এই বাস ছুটছে তো ছুটছেই। শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের উত্তর প্রান্ত থেকে ছুটতে ছুটতে দুপুর নাগাদ মাতালে জেলাও পেছনে পড়ে গেল এক সময়। কুডুগালা পার হওয়ার পর আমাদের সঙ্গী হল মহাবেলি রিভারের থেকে বেরিয়ে আসা পিনগাঁওয়ে খাল। পরন্ত বিকালে আমাদের বাস সেই জায়গায় পৌঁছালো যেখানে পিনগাঁওয়ে খাল মিশেছে মহাবেলি গঙ্গার সঙ্গে। 335 কিলোমিটার দীর্ঘ মহাবেলি শ্রীলঙ্কার প্রধান নদী। এর জন্ম দক্ষিণে এই মধ্যপ্রদেশেরই উচ্চভূমিতে নুয়ারা এলিয়ার হটন ন্যাশনাল পার্কে। আর এই নদী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে ত্রিনকোমালে বেঁধে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর সেখানেই পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বন্দর তৈরি করেছে এই নদীটা। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি শ্রীলঙ্কার এক দুর্দান্ত শহরে, নাম তার ক্যান্ডি। আর এই শহরটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই শহরের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনবো সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আমাদের গাইড তিলক রত্নের কথায় জানতে পারলাম যে এই নদীর অববাহিকার আয়তন 10,448 বর্গ কিলোমিটার, যা গোটা শ্রীলঙ্কার মোট আয়তনের 1/5। শ্রীলঙ্কার পাওয়ার সোর্স মূলত জলবিদ্যুৎ, যার 40% যোগান দেয় মহাবেলিতে গড়ে তোলা গোটা ছয়েক প্রকল্প। যাত্রাপথে বারবার দিক পরিবর্তন করছে মহাবেলি গঙ্গা। এই যেমন এখানে দেখছি অনেকটা ভি আকৃতির মতন মোড় নিয়েছে, মানে দক্ষিণ পশ্চিম থেকে এসে পূর্ব দিকে একটু ঘুরে ফের দক্ষিণ পূর্ব দিকে এগিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে একটা ভি আকৃতির উপদ্বীপ। এই উপদ্বীপটাই হলো ক্যান্ডি শহর। শহরের দক্ষিণ দিকটাকে ভিত্তিভূমি ধরলে উত্তর প্রান্তটা কিন্তু নিশ্চয়ই তার চূড়া। পাহাড়ি এই শহরটা

দেখে তাই আকৃতিতেও একটা পাহাড়ের মতোই মনে হয়। মহাবেলির পাশাপাশি খানিক এগিয়ে উত্তর সীমানার চূড়ার পাশ দিয়েই ক্যান্ডি শহরে প্রবেশ করল ট্যুরিস্ট বাসটা। ক্যান্ডির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে। এই শহর কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম নগর। শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী এই ক্যান্ডি। প্রায় 30 বর্গ কিলোমিটার আয়তনের শহরে জনসংখ্যা বড়জোর লাখ দেড়েক। এখানকার অধিবাসীদের অধিকাংশই সিংহলি, তবে তামিল ও কিছু মুর গোষ্ঠীর বসবাসও আছে এখানে। এই ক্যান্ডি নামটা চালু আছে ঔপনিবেশিক সময় থেকে। তার আগে এখানে ছিল নানা নাম, আর তার সাথে জুড়ে থাকত নানান কিংবদন্তি সব গল্প। কলম্বো থেকে এই স্থানের দূরত্ব 116 কিলোমিটার। উপকূলীয় অঞ্চলের তুলনায় ক্যান্ডি শহর কিন্তু তুলনামূলক আর্দ্র ও শীতল। আবহাওয়া অনেকটা আমাদের ওই চেন্নাইয়ের মতন। বছরের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া এখানে থাকে। বেশ পরিচ্ছন্ন ছিমছাম শহর, তবে আধুনিক হাইরাইজ বা বহুতল খুব একটা দেখলাম না। রাস্তার দুপাশের অধিকাংশ বাড়ি ঐতিহ্যের আবহ বয়ে চলেছে। শেষ বিকালে আমাদের ট্যুরিস্ট বাস থামল দ্য সেক্রেট টেম্পল অফ টুথের সামনে। চৌহদ্দির ভেতরে নানা প্রজাতির গাছ, ফুলের ঝোপ, ভাস্কর্য, পিলারের উপরে দণ্ডমান একটা ভাস্কর্যের উঁচু করা হাতে একটা পাখি বসা, চারিদিক চুপচাপ নিস্তব্ধ। শেষ বিকালের আলোয় ওই পাখিটাকে ভাস্কর্য বলেই ভুল হয়েছিল আমার। সেই ভুল ভাঙাতেই যেন উড়াল দিল পাখিটা। ওই তো সামনেই দেখা যাচ্ছে সেই পবিত্র দাঁতের মন্দির, তার উপরে অনেক পাখি আয়েশি উড়াউড়ি। এতক্ষণ দলছুট হয়ে থাকা এই পাখিটাও গিয়ে যোগ দিল তাদের দলে। একটু পরে তাকে আর আলাদা করে চেনা গেল না। ওপরে পাখির ঝাঁক, নিচে অনিন্দ্য সুন্দর একটা মন্দির, সোনালি ছাদ, খাঁচকাটা সাদাটে দেওয়াল, ঐতিহ্যের ছোঁয়া প্রতিটা পরতে। চুনা পাথর, মার্বেল, কাঠ, হাতির দাঁতের তৈরি অনন্য এক আর্কিটেকচার। সামনের ও পাশের চত্বর জুড়ে অগণিত মানুষের যাওয়া আসা, কিন্তু কোথাও জটলা নেই, সেই হট্টগোল নেই। সামনের চত্বর থেকে একটু ঘুরে ডানে এগোলে মূল মন্দিরে প্রবেশের ফটক। পবিত্র মনে লাইনে দিয়ে মন্দিরে ঢুকছে ভক্তরা। একটা অন্যরকম ধূপের গন্ধ এবং অনুভূতি গোটা এলাকাটা জুড়ে ছড়িয়ে আছে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যে। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দ্য সেক্রেট টেম্পল অব টুথের ভেতরে রয়েছে অনেকগুলো মন্দির আর ঘর, এক একটা এক এক নির্মাণ শৈলীতে গড়া, কত রং কত নকশা, প্রতিটিরই আলাদা আলাদা তাৎপর্য। পাথরের স্তম্ভে সুন্দর সব নকশা, গর্ভগৃহের সামনে সারি করে রাখা অতিকায় সব হাতির দাঁতগুলো যেন শ্রদ্ধায় নত, ছাদে ঝুলন্ত ঝাড়বাতি, নকশি ঝালর, কোথাও কাঠের কোথাও বা পাথরের সিঁড়ি, কোথাও বা আবার সিঁড়িতে দারুণ সব ভাস্কর্য করা। দোতলার গর্ভগৃহের সামনে দেখলাম প্রার্থনায় রত অগণিত ভক্ত, লাল নীল পদ্মকলি সহ নৈবেদ্য হাতে নিয়ে মানুষের আসা যাওয়ার মিছিলটা চলছে তো চলছেই। মন্দিরের ওপাশে চত্বরে সারি সারি প্রদীপ রাখা, ক্যামেরার চোখে আলোর ওই ছবি তুলব বলে ক্যামেরা নিয়ে সেদিকে ছুটতে লাগলাম। এই মন্দির শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধের একটি দাঁত এখানে রাখা আছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত সেই কক্ষটি ভক্ত ও দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হয় বার্ষিক প্রার্থনা উৎসবের সময় জুলাই মাসে। দাঁতটিকে তখন রাখা হয় স্তূপ আকৃতির একটা সোনার পাত্রে। ক্যান্ডি শহর জুড়ে তখন বার্ষিক শোভাযাত্রার আড়ম্বর, গোটা শ্রীলঙ্কা তো বটেই, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা তখন তাদের এই মহাতীর্থের কাছে ছুটে আসতে চান। দ্বীপ দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় শোভাযাত্রা হয় তখন, আর এই শোভাযাত্রার জন্যেই ক্যান্ডি শহরকে বলা হয় শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী। বারবার সংস্কার হওয়ার পরও অপার সৌন্দর্য ধারণ করা এই মন্দিরকে 1988 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা দিয়েছে ইউনেস্কো। এই টুথ অফ টেম্পল মন্দির মূলত ক্যান্ডিয়ান রাজ্যের রয়্যাল প্যালেস কমপ্লেক্সের অংশ, এর খুব কাছেই ছিল রাজার বসবাস। মন্দিরের সেবায় স্বয়ং নিয়োজিত থাকতেন তিনি, মন্দিরের বাদ্য বাজনার সুরে মিশে থাকত নানা ভাব ও ভাষার আবহ। সেই বাজনার বিশেষ সুর শুনেই রাজা বুঝতেন কখন মন্দিরে আসতে হবে তাকে। কি অদ্ভুত সুন্দর না? হ্যাঁ, শোনাবো এরকম আরো অনেক কথা, আর ঘুরে দেখাবো শহরটাকে। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা এখন আছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের পৃথিবী বিখ্যাত টুথ অফ টেম্পল মন্দিরের ভিতর। বর্তমান মন্দিরের খানিক উত্তরে রাজার মূল প্রাসাদের অস্তিত্ব এখানে এখনও বর্তমান। তার কিছু অংশে বানানো হয়েছে মিউজিয়াম বা জাদুঘর, আর উত্তরে উদ্যাবাত্তা কেলে স্যাংচুয়ারি। শহরের ভেতর এমন অভয়ারণ্য খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মন্দিরের পূর্ব দিকে রয়েছে অপরূপ সুন্দর ক্যান্ডি লেক, জল ছুঁয়ে অনবরত উড়ছে পাখির ঝাঁক। ভর সন্ধ্যেতেও দেখছি ওদের ঘরে ফেরার নাম নেই। আর লেকের পাড় জুড়ে সমবেত দর্শনার্থীরা বিমুগ্ধ বিস্ময়ে দেখছে পাখিদের সেই সব ওড়াউড়ি। এখানে অনেকেই দেখলাম স্থানীয় বাজার থেকে এখানকার নাম করা লাল কলা কিনেছেন। সাধারণ কলা যদি 10 টাকা হয়, এই কলা বিক্রি হয় প্রতি পিস 40 টাকায়। যৌবন ধরে রাখতে নাকি ভালো কাজ করে এই কলা। শ্রীলঙ্কায় আসার পর থেকে এই নিয়ে হাসি মশকরা চলছে আমাদের মধ্যে। এমন শক্তিবর্ধক থাকতে গোটা শ্রীলঙ্কার জনসংখ্যা এক আমাদের কলকাতা শহরের জনসংখ্যাকে ছাড়াতে পারছে না কেন, এই নিয়ে ঠাট্টা তামাশা হলো অনেক। আর এক প্রস্থ হাসির রোল ছড়িয়ে পড়ল আমাদের সবার ভেতর। এরপর লেকের পার ঘুরে ছুটল আমাদের ট্যুরিস্ট বাস। ডিনার হলো পাহাড়ের ওপরেই ছোট্ট একটা টিলার মাথায়, হাইডাউট লাউঞ্জ নামের এক সুন্দর রেস্তোরাঁয়। লাইভ মিউজিক, তার আবহে খোলা জায়গায় নানা পদের খাবারের বুফের আয়োজন। এক কোণায় শ্রীলঙ্কার স্পেশাল খাবার কত্তু রুটি তৈরি হচ্ছে, তপ্ত তাওয়ার উপর রুটি ডিমভাজি, আর নানা পদের সবজি দিচ্ছেন শেফ। দুই হাতে দুই ছুরি দিয়ে অসম্ভব দক্ষতায় অনায়াসে সেগুলো কেটে চলেছেন তিনি। সামনে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার কিন্তু বেশ খিদে বাড়তে থাকলো। আমার এই ক্যান্ডি সফরে আপনি আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: চারিদিক বেশ অন্ধকার হয়ে এসেছে। ডিনার শেষে ফের পথে চলতে শুরু করলো আমাদের ট্যুরিস্ট বাস। এবার দক্ষিণ পূর্ব দিক দিয়ে মহাবেলি গঙ্গা পার হয়ে আমাদের বাস গিয়ে থামলো আরও একটা বদ্বীপ, আর সেটা একটা পাহাড়ের কোলে। জুলাই থেকে বর্ষা শুরু হয় ক্যান্ডিতে, এখন মার্চের শেষ প্রায়। সন্ধ্যার পর থেকে ক্যান্ডির আকাশ তবুও যেন মেঘলা। হোটেলে পৌঁছানোর খানিক পরেই ঝিরঝির বৃষ্টি শুরু হলো। বাতাসের বেয়ারাপনা নেই, ভীষণ বাধ্য সে আজ, তাই হোটেলের চারতলার বারান্দায় বসে সুন্দর বৃষ্টি উপভোগ করলাম কিছুক্ষণ। পাহাড়ের কোলে কয়েকটা পাশাপাশি বাড়ি নিয়ে আমাদের এই পাঁচতারা হোটেল। প্রতিটা বাড়ির ছাদগুলো ওয়াকওয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত। পুরো কম্পাউন্ডটাই খুব সুন্দর এবং প্রকৃতি বান্ধব। পাহাড় না কেটে ঢালের উচ্চতার সঙ্গে সমন্বয় করে বাড়িগুলো বানানো, তাই ওপরের ঢালে একটা অংশের দোতলা হলে তার নিচের ঢালে আর একটা অংশের চারতলা ভবন। কি অভূতপূর্ব সমন্বয়! সামনে রিসেপশন ভবনের ওপাশে আরও উঁচু পাহাড়ি ঢালে সারি সারি আলো, ঢাল জুড়ে শহরের বিভিন্ন বাড়ি, আর সেই আলোকমালার পেছনে রাতের আধার মেখে কালচে হয়ে আছে পাহাড়টা। মাঝরাত অবধি একটা জম্পেশ আড্ডার পর এক গভীর ঘুম দিলাম আমরা। কাক ডাকা ভোরে বিছানা ছাড়তেই সঙ্গী স্নিগ্ধ প্রকৃতি। আগে থেকেই ঠিক ছিল, তাই গাইডকে নিয়ে আমি আবার চললাম সেই টুটপ টেম্পল মন্দিরে ভোরবেলার আরতি দেখতে। রাস্তায় দেখলাম রাতের বৃষ্টি ধোয়া গাছের পাতাগুলো সকালের আলোয় যেন হাসছে। ভেজা বুনো পথে মর্নিং ওয়াকে বেরিয়েছেন অনেকেই, নিচে সুইমিং পুলে ইউরোপীয়দের ভিড়। ইউক্রেনের সাথে যুদ্ধ চললেও রাশিয়ান ট্যুরিস্টদের ঢল কিন্তু এই জায়গায় ভরপুর। আর আমি যেখানেই গিয়েছি সেখানে দেখেছি বাঙালিদের মতন রাশিয়ানরাও ভীষণ ঘুরতে ভালোবাসেন। আর একটা জিনিস, সেটা হলো বেড়াতে এসে ওরা কিন্তু আয়েশ করতে জানে। মন্দিরে ভোর বেলায় এই অপার্থিব সুন্দর আরতি দেখতে দেখতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সে কথা শোনাবো পরে, আবার কখনো সুযোগ পেলে। এখন হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে হবে সবার আগে। ব্রেকফাস্টের পরে আমাদের ফের যাত্রা শুরু হলো। একটু পর ফের মহাবেলি পার হয়ে ক্যান্ডি শহরে পৌঁছলাম আমরা। পূর্ব দিকে গেলে এই রাস্তাতেই পাল্লা কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এবারে জার্নি তার বিপরীতে, মানে পূর্ব থেকে পশ্চিমে। আড়াআড়িভাবে শহরটা পার হয়ে পশ্চিম প্রান্তে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। ক্যান্ডিকে বের দেওয়ার আগে দক্ষিণ থেকে এসে এখানে একটা ইউ আকৃতির শেপ নিয়েছে মহাবেলি। তারপর এই নদী উত্তরে ছুটেছে ক্যান্ডি শহরকে ডান দিকে রেখে। শ্রীলঙ্কা সফরটা আমার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। অসাধারণ এই প্যাকেজটা বুক করতে হলে দেরি না করে এক্ষুনি একটা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটফুটে ফসকা

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও বাংলানে.com
2: বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে, পাড়ার মোড় ছেড়ে তেপান্তরের মাঠ পালাচ্ছে, হুগলি সেতু ধরে বোন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে, দেশ পালাচ্ছে দেশে, নিরুদ্দেশ সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে।

সুখ পালাচ্ছে, দুঃখ পালাচ্ছে, কে কার কাছে এসে ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে ছায়া ছবির দেশে। মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে, এখন বেগনি বেলা, কু ঝিকঝিক পালাচ্ছে ছেলেবেলায়।

আমরা এখন এসেছি ক্যান্ডির পেরাডোনিয়া গার্ডেনে। পশ্চিম, উত্তর ও পূর্ব দিক দিয়ে মহাবেলি নদী ঘিরে রেখেছে এই পেরাডোনিয়া গার্ডেনকে। দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়েই মূল বাগানে ঢুকতে হয়। এই পেরাডোনিয়া তাবৎ এশিয়ার মধ্যে অন্যতম সেরা বটানিক্যাল গার্ডেন হিসেবে বিবেচিত। দুর্দান্ত সুন্দর এই বাগানের গোড়াপত্তন কিন্তু প্রায় 650 বছর আগে, 1371 খ্রিস্টাব্দে। গার্ডেনের আর্কাইভে এর ইতিহাস লেখা আছে। তাতে দেখা যাচ্ছে 1371 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় বিক্রমাবাহু, আর তিনি তার রাজসভা স্থাপন করেন মহাবেলি নদীর তীরে। মূলত তার ইচ্ছাতেই রাজসভার কাছে শুরু হয় এক অপূর্ব বাগানের শুভযাত্রা। তবে কোনো এক রানীর জন্য এই বাগানের জন্ম বলে অনেক ঐতিহাসিক মনে করেন। 1747 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সিংহাসনে আসীন হন রাজা কীর্তিশ্রী রাজসিংহে, আর সেই সময় এটি রাজবাগানের মর্যাদা পায়। 1789 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা রজদী রাজা সিংহে এখানে বসবাস করেন, আর তার আগে রাজা বিমলা ধর্মসূরিয়া এখানে যে বিহার ও স্তূপ নির্মাণ করেছিলেন সেগুলো সংস্কার করেন রাজা রজদী। ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ আর আগ্রাসনের শিকার হয় এই পেরাডোনিয়া গার্ডেন। মহাবেলি নদীর উত্তর তীরে গণরূপাতে রাজা দ্বিতীয় রাজসিংহের সঙ্গে পর্তুগিজদের এক ঐতিহাসিক যুদ্ধ হয়। তারও পরে ইংরেজরা ক্যান্ডি দখল করলে অনেক কিছুর সঙ্গে ধ্বংস করা হয় পেরাডোনিয়ার বিহার ও স্তূপকে। নানা সময়ে এই বাগানের স্থানান্তর ঘটেছে কয়েক দফা। অনেক অস্থির সময় পাড়িয়ে দিয়ে পেরাডোনিয়া আবার ফিরেছে তার ভিত্তিভূমিতে। 1821 খ্রিস্টাব্দে আলেকজান্ডার মুন এই গার্ডেন পুনর্গঠন করেন। সেই বাগান এখন আরও অনেক বেশি বিস্তৃত। এখানে এখন অনেক প্রজাতির গাছ আর ফুলের সমাবেশ। বর্তমান পেরাডোনিয়া বোটানিক্যাল গার্ডেনের আয়তন 147 হেক্টর। আছে 4000 প্রজাতির গাছ। পাম প্রজাতি গাছই আছে 200-র বেশি। আছে দর্শনীয় অর্কিড কালেকশন। ফুলের আধিক্য ছাড়াও আছে ওষুধি ও মশলা প্রজাতির গাছের নান্দনিক প্রদর্শনী। পাম গাছের ছায়া ঘেরা পথে হাঁটতে হাঁটতে মন জুড়িয়ে গেল আমাদের সবাইর। দেখব আমরা এরকমই আরও অনেক অনেক কিছু। তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। পেরাডিনিয়া গার্ডেনের মূল গেট দিয়ে ঢুকে একটু এগোতেই বিপুল বিস্ময় থামতে হয় ডাবল কোকোনাট গাছটার নিচে। একগুচ্ছ গাছে ঝুলে আছে সিসিলির অতিকায় ডাব। ডাবল কোকোনাট বলতে যদি কেউ শ্রীলঙ্কার জনপ্রিয় কিং কোকোনাটের দুই গুণ বুঝে থাকেন, তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। এই ফল সাধারণ ডাবের চেয়ে কয়েক গুণ বড়। এই একটা নারকেল পরিপক্ক হতে সময় লাগে অলমোস্ট 5 ইয়ার্স। দামও তাই আকাশ ছোঁয়া। পৃথিবীর সমস্ত গাছের মধ্যে বৃহত্তম বীজ উৎপাদনের ক্ষমতা এই প্রজাতির নারকেল গাছেরই শুধু আছে। ডাবল কোকোনাটের সঙ্গ ছেড়ে বায়ের পথ ধরে আরও এগোতেই একটা লেক। ভালো করে দেখলে বোঝা যাবে লেকটা পুরোটাই শ্রীলঙ্কার মানচিত্রের আদলে গড়া। মনে হবে যেন গোটা শ্রীলঙ্কা দ্বীপটাকেই শুইয়ে রাখা হয়েছে এখানে। কেবল সাগর ঘেরা দ্বীপের বদলে স্থল বেষ্টিত জলের দ্বীপ। লেকের প্রান্ত জুড়ে অনেক ওয়াটার লিলি। আর এখানেই দেখলাম এখানকার অন্যতম আকর্ষণ নীল নদ অববাহিকা থেকে নিয়ে আসা প্যাপিরাস। কাগজের মণ্ড তৈরির জন্য যার খ্যাতি জন্ম থেকেই শুনে আসছি। আর একটা অন্যতম দর্শনীয় উদ্ভিদ হল পানিকলা। লেক জুড়ে ছড়িয়ে আছে নানা প্রজাতির ওয়াটার লিলি। লেকের অদূরে নানা প্রজাতির বাঁশঝাড়। বার্মা থেকে আনা পৃথিবীর দীর্ঘতম বাঁশও রয়েছে এখানে। সেগুলো প্রায় 40 মিটার উঁচু, 20-25 সেন্টিমিটার তার বেড়। এইখানে কচি বাঁশগুলো দিনে প্রায় 30 সেন্টিমিটার করে বাড়ে, যেন দ্রুত বড় হতে হতে আকাশ ছুঁতে চায়। এছাড়াও আছে হলুদ বাঁশ, পালক পাতা বাঁশ, কাঁটা বাঁশ। মোট 7 প্রজাতির বাঁশ আছে এখানে। আকাশ ছোঁয়া ডগাগুলো বাতাসে দুলে যেন অভিবাদন জানাচ্ছে দর্শনার্থীদের। সামনে অতি সুন্দর একটা পাম বন পেরিয়ে ডানে রয়েছে একটা উন্মুক্ত চত্বর। 2 একর জুড়ে সবুজ ঘাসের গালিচা। এর নাম গ্রেট লন। মাঝখানে জীবন্ত ছাতার মতো ছায়া ছড়িয়ে রয়েছে জাভার ডুমুর গাছ। গ্রেট লন ছাড়াতেই দেখলাম একটা বিশাল বড় গাছ। অসংখ্য শাখা প্রশাখায় অদ্ভুত সুন্দর নকশা গড়ে রেখেছে সে। একটা ডাল নেমে এসে বসার আসন বানিয়ে রেখেছে যেন। সেখানে বসে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করার জন্য ভিড় জমেছে অনেক মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে আছেন ছবি তোলার সুযোগের অপেক্ষায়। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই অপূর্ব ক্যান্ডি শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আমরা এখন ঘুরছি পেরাডেনিয়া গার্ডেনে। সামনে দেখি আরও একটা পাম এভিনিউ। শ্রীলঙ্কার পাম গাছগুলো বেশ সরু এবং লম্বা হয়, প্রায় 21 মিটার উঁচু হয় এই এক একটা পাম গাছ। এই বাগানে এই রকম পাম এভিনিউ আছে 3-3খানা। অনেক ফুল গাছের মধ্যে রয়েছে 20 হেক্টর জুড়ে 8000 অ্যারবোরিটাম। ফুল বাগানের পাশেই রয়েছে অনেক প্রজাতির ফার্নের গাছ, আর আছে নানান রকমের ক্যাকটাসের গাছ। মশলা বাগানে রয়েছে মরিচ এবং দারুচিনির অনেক গাছের প্রদর্শনী। রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবার্গ শ্রীলঙ্কা সফরে আসেন 1981 সালে। সেই বছর 24শে অক্টোবর তারা একটা অশোক গাছ রোপণ করেছিলেন এখানে। একই বছরের 5th অফ মার্চ জাপানের ক্রাউন প্রিন্স আকিহিতো ও ক্রাউন প্রিন্সেস মিকিহিতো রোপণ করেছিলেন ইয়েলো ট্রাম্পেট নামে দুটো ট্রি। দুটো গাছই পাশাপাশি, বয়সে কয়েক মাস বড়। ট্রাম্পেট ট্রিটা শাখা বাড়িয়ে যেন আগলে রেখেছে ওই অশোক গাছটাকে, শ্রীলঙ্কায় যার পরিচিতি দুঃখহীন বৃক্ষ নামে। গাছের ঘন পাতার ফাঁকে লালচে ফুলের উকি। অদূরেই অর্কিড হাউসে রয়েছে পৃথিবীর বৃহত্তম অর্কিড। বেরোনোর মুখে বিক্রয় কেন্দ্রে হস্তশিল্পের রকমারি পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এরই মধ্যে দিনের অর্ধেকটা কেটে গেছে। ফের যাত্রা শুরু হতে না হতেই আরও একবার থামতে হলো মহাবেলির পাড়ে। গাছপালার ফাঁকে কুলকুলিয়ে বইছে মহাবেলি। এখন আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, এই এক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর শুনবো ক্যান্ডির আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা বাসে করে ক্যান্ডি এসেছি, কিন্তু চাইলে কলম্বো থেকে ট্রেনে করে আসা যায় ক্যান্ডিতে। খুব বেশি সময় লাগে না, এই ধরুন ঘন্টা তিনেক লাগবে ট্রেন পথে। আর এই পথে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আর ওই ট্রেনে একটা ভিস্তাদোম কোচ রয়েছে, যেটায় বসে এই অপরূপ যাত্রাপথের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। একসময় এই ক্যান্ডি ছিল শ্রীলঙ্কার রাজধানী। থাকার ভালো হোটেলগুলো সবই আছে এই সান্নানকারা মাউতওয়ায়, বাংলায় এর মানে সোনার লঙ্কা। তাহলে এখানেই কি ছিল সেই রাবণের সোনার লঙ্কা? ঐতিহাসিকদের মতে রাবণের প্রাসাদটা অনুরাধাপুরের কাছে সিগিরিয়াতে অবস্থিত ছিল। আবার রামায়ণে স্পষ্টভাবে লেখা আছে যে রাবণের লঙ্কা ভারতের মূল ভূখণ্ড থেকে 100 যোজন মানে প্রায় 1213 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কিছু পণ্ডিত এই গ্রন্থের বিষয়বস্তুকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে লঙ্কা যেখানে ভারতের প্রায় মেরিডিয়ান বিষুব রেখা অতিক্রম করে সেখানেই অবস্থিত ছিল। তার মানে সেই দ্বীপটা বর্তমান শ্রীলঙ্কা দেশ থেকে 170 কিলোমিটার বা 100 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাল্মীকির রামায়ণের সমস্ত বিদ্যমান সংস্করণগুলোতে লেখা আছে যে পশ্চিম ভারত মহাসাগরে রাবণের লঙ্কা অবস্থিত ছিল, যে অঞ্চলটা ভারত মহাসাগরের জলে ডুবে গেছে বহু বছর আগে। জলের নিচে ডুবে যাওয়া পর্বতমালা এবং মালভূমির মধ্যেই হয়তো আজও রয়ে গেছে সেই সোনায় তৈরি শহর অশোকবন আর সেই ছোটবেলার রামায়ণের স্মৃতি। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 250 বছর আগে ভারতবর্ষের সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র বা মহিন্দাকে পাঠিয়েছিলেন এই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। আর সেই থেকেই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম। এরপর মহেন্দ্র তার বোন সঙ্গমিত্রাকে ডেকে পাঠালেন, যিনি বোধিবৃক্ষের একটা ডাল নিয়ে এসেছিলেন সেই বিহারের বোধগয়া থেকে, যে গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। শ্রীলঙ্কার অনুরাধাপুর শহরে আনুষ্ঠানিকভাবে সেই চারা রোপণ করা হয় এবং আশেপাশে কিছু স্তূপ ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য কিছু আশ্রম প্রতিষ্ঠা করা হয়। চলুন এখন শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায়।

শ্রীলঙ্কায় এসে আমি রোজ নতুন করে দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। এদেশে রাম আর বুদ্ধ যেন এক হয়ে মিশে গিয়েছে। মহাকাব্যের সেই বিখ্যাত দেশে এসে আমি মুগ্ধ হয়ে গেছি এর প্রাকৃতিক সৌন্দর্যে আর এর ঐতিহাসিক টানে। পর্তুগিজরা ক্যান্ডিকে ক্যান্ডিয়া হিসেবে উল্লেখ করলেও ক্যান্ডি নামটির মূল শব্দ হল কান্দা উদারাতা বা পাহাড়ের ভূমি থেকে এসেছে। ক্যান্ডি থেকে শাসন করার সময় সিংহল শাসকরা ধ্বংসাবশেষ রক্ষা করলেও শহরটি অল্প কিছু সময়ের জন্য দক্ষিণ ভারতের মাদুরাই থেকে আসা নায়াক্কারদের নিয়ন্ত্রণে ছিল। এটা বিশ্বাস করা হয় যে ক্যান্ডি টুথ রিলিক মন্দিরটা প্রায় চারবার পুনর্নির্মিত হয়েছিল এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় এটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়। এই ক্যান্ডিতে আসার পর আমার সবথেকে ভালো লেগেছে এই মন্দিরটা। ভোরের আচার অনুষ্ঠানের সময় ভোরবেলা ক্যান্ডি টুথ রিলিক টেম্পলে থাকাটা ছিল এক দুর্দান্ত রহস্যময় অনুভূতি। বেশ বুঝতে পারছিলাম মন্দির চত্বর জুড়ে এক ঐশ্বরিক শক্তির প্রভাব। মন্দিরের এক কোণা থেকে বেজে উঠল বৌদ্ধ সঙ্গীত। আকাশ থেকে অন্ধকার আস্তে আস্তে সরে গিয়ে এক নাটকীয় কমলা রঙে ভরে যাচ্ছিল গোটা ক্যান্ডি শহরটা। এই অপরূপ পরিবেশে বসে আমি যেন উপলব্ধি করতে পারলাম কেন এই গেরুয়া রঙকে ত্যাগের রং বলা হয়। কি যাবেন নাকি ক্যান্ডি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না কোথাও, আপনার জন্য আছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিল ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মালতী বালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?

হাই বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক সময় আমরা দেখি যে অনেক রকমের নেতিবাচকতা কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তাছাড়া বিষণ্নতা আর মানসিক চাপ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আত্মবিশ্বাসে ভাটাও কিন্তু পড়ে নেতিবাচক ভাবনার জন্য। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গভীরভাবে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু আমরা নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবগুলোকে কমিয়ে আনতে পারবো। সেই কৌশলগুলির ব্যাপারে কিন্তু আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বিভিন্ন অস্থির সময় নিজেকে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশ কিন্তু আমরা মনোযোগের চর্চা করতে পারি। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, বিষয় বা দৃশ্য কল্পনা করে এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে একটু হলেও মানে চেঞ্জ করতে পারি। সবসময় যে মেডিটেশন বা ধ্যানই করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি।